আকাশবাণী কৈলাসহর, আজ সোমবার, 19শে শ্রাবণ 1948 শকাব্দ, 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 10ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 52 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হল অমৃতবাণী। আজ শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।

কতক বুঝিয়াছিলেন। তাঁহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কি সে পারে? সংস্কৃত কবিরা ঠিক বুঝিয়াছিলেন, যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমান রূপ স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন। বাস্তবিকই তৈল সর্বশক্তিমান। যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান। তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, উকিলিতে পশার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে, আহম্মুখ হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে, এবং দুর্লভরাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে। তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কার্য সিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারা খোলে না। হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না, তৈল থাকিলে তাহার কিছুই অভাব থাকে না। সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়াছেন। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি, যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়, যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী, যাহার দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য, ফিলান্থ্রপি, যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়্যালটি, যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি, চাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়া থাকি, তাহার পরিবর্তে ভক্তি বা যত্ন পাই, আমাদের নিকট তৈল দিয়া তৈল বাহির করি। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্নুৎগম হয়, সেই অগ্নুৎগম নিবারণের একমাত্র উপায় তৈল। এজন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়ে থাকি। এজন্যই যখন দুজনে ঘোরতর বিবাদে লঙ্কাকাণ্ড উপস্থিত হয় তখন রফা নাপক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করিয়া দেয়। তৈলের যদি অগ্নি নিবারণী শক্তি না থাকিত, তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় বিবাদ বিসংবাদে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইত। পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু তৈল দিলেই হয় না, দেবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে। তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বর্ষতাপন্ন হয়। অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সে তৈল মূর্তিমান। কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না। পুঁটে তেলি হইতে লাট সাহেব পর্যন্ত সকলেই তৈল দিবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয়, একবার দিয়া থাকিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফলিবে, কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেই তৈল নিষেকের প্রধান পাত্র। সময় যে সময়ই হোক তৈল দিয়া রাখিলেই কাজ হইবে, কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয়। কৌশল পূর্বেই উল্লেখ করা গিয়েছে, যেরূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে। যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশল আছে, তাহার প্রমাণ ভট্টাচার্যেরা সমস্ত দিন বকিয়াও যাহার নিকট পাঁচ শিকা বই আদায় করিতে পারিল না, একজন ইংরেজওয়ালা তাহার নিকট অনায়াসে পঞ্চাশ টাকা বাহির করিয়া লইয়া গেল। কৌশল করিয়া একবিন্দু দিলে যত কার্য হয় বিনা কৌশলে, কলস কলস ঢালিলেও তত হয় না। ব্যক্তি বিশেষে তৈলের গুণতার তারতম্য অনেক আছে। নিষ্কৃত্রিম তৈল পাওয়া যায় অতি দুর্লভ, কিন্তু তৈলের এমন একটি আশ্চর্য সম্মিলনী শক্তি রয়েছে যে তাহাতে উহা অন্য সকল পদার্থের গুণী আত্মসাত করিতে পারে। যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল অপেক্ষা মূল্যবান, বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে তাহার আরও মূল্যবান, তাহার উপর যদি ধন থাকে তবে তাহার প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা, কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক, হাজার বিদ্যা থাকুক, হাজার ধন থাকুক, কেহই টের পায় না।

মৃতবাণী অনুষ্ঠানে শুনলেন হরেপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 আধুনিক গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা, 12:05 যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 রয়েছে আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ শুনবেন বেলা 1:00, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 গজল শুনবেন, 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, লোকগীতি রয়েছে 2:15, বেলা 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 3:00 এবং 3:05 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 শুনবেন মনসা মঙ্গল, 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ, 9:15 আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 দেশাত্মবোধক গান, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম, বাড়তে বিদ্যুৎ বিল নিয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী। ভিসি নির্বাচনে জোটের সমীকরণ মেলাতে শাহের ডাকে দিল্লিতে ডাক্তার সাহা। রাজনৈতিকভাবে তার জবাব দিতে হবে সরকারকে, জিতেন্দ্র। মানুষের ক্ষোভ বাড়ছে, সুদীপ। টিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে ভিসি ভোটে জোট নয়, প্রদ্যুৎ। সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে সরকার, বলছেন বিদ্যুৎ মন্ত্রী। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারী মৃত্যু, চাঞ্চল্য কৈলাসহরে। স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট, দুর্ভোগে রোগীরা। স্বাধীনতা দিবসের আগে রাজধানীতে নিরাপত্তার কড়া নজরদারি পুলিশের। রেশন ব্যবস্থার অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব কংগ্রেস। এই মুহূর্তে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা চলছে না, ইরানি বিদেশ মন্ত্রী। নাগপুর রেল স্টেশনে 3 কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেপ্তার এক। সোনামুড়া ট্রাফিক পয়েন্টে বেহাল রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ বাড়ছে, দুর্ঘটনার আশঙ্কা। সাবরুমে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বনমালীপুরে 3 ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোজক পুনঃস্থাপন নির্দেশ। আগরতলা ধর্মনগর রুটে ট্রেনে চলাচল ও দূরপাল্লা ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জহর চক্রবর্তীর।

মণিপুরে 7 জঙ্গি গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র, গোলা বারুদ। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল সাভ্রুমের সুকান্ত শিশু পার্ক, ক্ষোভ এলাকাবাসীর। বাংলায় মানব পাচারের চেষ্টা, রুখল বিএসএফ, উদ্ধার নাবালিকা। নিজের ভাষায় মানুষের কথা শুনতে হবে, ন্যায় বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করার বার্তা প্রধান বিচারপতির। ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের শ্রদ্ধা স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁশুরি স্বরাজ সহ বিজেপি নেতারা। হাইওয়ে প্রকল্পের 187 কোটি টাকা তছরুপির অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপান্তর করছে মুখ্যমন্ত্রী। ইনফ্রাস্তিনোকে সরাতে অভিযোগ অপপ্রচার, ফিফার পাল্টা হুঁশিয়ারি। মাস্টার স্পোর্টস উইনিং এর উদ্যোগে মাদকশক্তি ভারত

করার কর্মসূচিও সংবর্ধনা অনুষ্ঠান। প্যারা অ্যাথলেটসদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন ব্যর্থ, টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের ভরসা কোন সমীকরণ? বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রূপো বসন্তের হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস। জমি চাই, বাড়ি করব, মাঝরাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে আরজি পন্থের। সকালে উঠে জবাব দিলেন মন্ত্রী মশাই।

জট খুলতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মুখোমুখি বৈঠকে মুখ্যমন্ত্রী প্রদ্যুৎ। ভিলেজ ও পুরো ভোটের ময়দানে খুঁজে পেতে আজ মরিয়া বামেরা। মন্ত্রী রতননাথের বড় ঘোষণা ত্রিপুরার বিদ্যুৎ বিল সংকট নিয়ে। তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে বিজেপির সাথে কিছুতেই জোট নয়। ভিলেজ নির্বাচনে নতুন চাল প্রদ্যুতের। সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের উন্নয়নের সরকারের লক্ষ্য মুখ্যমন্ত্রী। হাইকোর্টের করা নির্দেশ নীতি, ফ্লেটে সংযোগ পুনঃস্থাপন, নিগমকে জরিমানা, মানিক ভাণ্ডারে পশু চিকিৎসালয় ভবনের উদ্বোধন হয়। চলন্ত ট্রেনে ব্যাগ কেটে গয়না ও নগদ চুরি, ধর্মনগরে আটক এক। রাজনগরে নেশা বিরোধী অভিযানে ব্যাপক পরিমাণে গাঁজা উদ্ধার হয়। সড়কের করুণ দশা নিয়ে এবারে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ।

মানবিকতায় রক্তদানই করাই মানব জীবনের সেরা অঙ্গীকার। মুখ্যমন্ত্রী বেঙ্গালুরু উৎকর্ষ কেন্দ্রের সমালোচনার জবাব দিলেন লক্ষণ। প্রতিমা ভৌমিক সম্প্রতি মন্তব্যে বিদ্ধ সুকান্ত ঘোষ। কৈলাসহর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী।

সংবাদ শিরোনাম শুনলেন এবারে আবহাওয়া ও কৃষি পরামর্শ। কৈলাসহর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 বাতাসে আর্দ্রতার পরিমাণ 95% এবং বিকাল 5:30 52% থাকার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 6 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হবে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় কৈলাসহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 12 মিলিমিটার। আগামী 12 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 25 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত।

পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 7 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 52% হতে পারে। বৃষ্টির পরপরই সবজির ক্ষেতে থেকে জল নিষ্কাশনের নিশ্চিত করতে জমির উঁচু অংশ বাঁধ বা আইল খুলে দিতে হবে। ভেজা ও জলবদ্ধ মাটিতে ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে, কারণ এতে গাছের শিকড় এবং মাটির কাঠামো স্থায়ী ক্ষতি হতে পারে। ফসলের তলায় পলি বা কাদা জমলে তা কার্যকরভাবে সালোকসংশ্লেষ করতে পারে না, তাই পাতার উপর জমে থাকা পলি ধুয়ে ফেলতে পরিষ্কার জল স্প্রে করতে হবে। গাছকে সোজা রাখতে এবং শিকড়ের মাধ্যমে পুষ্টি উপাদান শোষণ ক্ষমতা বাড়াতে পরিষ্কার আবহাওয়ায় 2% ইউরিয়া দ্রবণ অথবা জলে গুলে NPK স্প্রে করতে হবে। আর্দ্র এবং ভেজা মাটি ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য অনুকূল। নিয়মিত জমি পরিদর্শন করতে হবে, অনুমান করে ছত্রাকনাশক প্রয়োগে পরিবর্তন বিশেষজ্ঞদের পরামর্শে বিরোধমূলক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। জমির আগাছা পরিষ্কার করে চাপান সার কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এই সময় মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা ক্ষেতে দেখা মাত্র নষ্ট করে দমনের চেষ্টা করতে হবে, তবে আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই রাসায়নিক ওষুধ প্রয়োগ করে নতুন ফলন কমে যেতে পারে। মরিচ গাছের জমিতে উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো অবস্থাতেই বৃষ্টির জল না দাঁড়াতে পারে। মরিচ গাছ অতিরিক্ত তস সহ্য করতে পারে না। গরম ও আর্দ্র আবহাওয়ায় প্রাণীদের অস্বস্তির কারণ, তাই প্রাণীদের খাদ্য রাতের দিকে দিন, সকাল বা বিকেলের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিন। সকাল ও বিকেলে মাঝখানে প্রাণীদের ছায়ায় রেখে প্রোটিন ও খনিজ খাদ্য দিন। গোখাদ্য পরিপাক এবং গ্রহণ করা প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট টুকরো করে কেটে সন্তুলিত দানার সঙ্গে মিশিয়ে খেতে দিন। শুনলেন সুপ্রভাত অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। আজকের শিল্পী অমৃত সিং অরোরা।

শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী ছিলেন অমরিক সিং অরোরা। আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ

0: এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যের পদত্যাগ। আন্তর্জাতিক সমুদ্রপথগুলির ওপর থেকে নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের সঙ্গে নতুন রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করা এবং সামরিক অভিযানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে ভারতের মহারাজন আরুমুগা পাণ্ডিয়ান 65 কেজিতে রূপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সদ্যসমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পদকজয়ীরা তাদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। পরে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
1: जो खेलेगा वो खिलेगा। ऑलवेज चीयर फॉर भारत। भारत माता की, भारत माता की, भारत माता की।
0: কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ও মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খড়সেও কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্লাসগো এবারের কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক জিতেছে। দেশপ্রেমের চেতনায় নাগরিকদের উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে। চলবে 17ই আগস্ট পর্যন্ত।

জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপনের সঙ্গে এই আয়োজনের সমাপতনের দরুন সারাদেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতায় আজ তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যাত্রায় নেতৃত্ব দেবেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজেমাইতে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরী হিসেবে ভাবেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম সংক্রান্ত বিষয়ে তাদের দাবি পূরণ নিয়ে রাজ্য সরকার অপপ্রচার চালাচ্ছে বলে আন্দোলনরত পড়ুয়ারা অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে তাদের আন্দোলন সমর্থন করার আবেদন জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, 13টি নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সরকার সেগুলির মধ্যে মাত্র 3টি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। উল্লেখ্য, এর আগে ঝাড়খণ্ড সরকার দাবি করেছিল আন্দোলনকারী পড়ুয়াদের 98% দাবি মেনে নেওয়া হয়েছে। গতকাল এ নিয়ে দুপক্ষের মধ্যে আরেক প্রস্থ বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। এদিকে ঝাড়খণ্ডে পড়ুয়া আন্দোলনের মধ্যেই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য পদত্যাগ করেছেন। অজিতা ভট্টাচার্য, জামিল আহমেদ ও অনিমা হাস্তা নামে ওই 3 সদস্য গতকাল রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ারের কাছে তাদের পদত্যাগপত্র পাঠান। রাজ্যপাল তাদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা আজকের বিধানসভা অভিযানের প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এডিজি সদর দপ্তর মনোজ কৌশিক জানিয়েছেন, বিধানসভার সামনে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা শতাধিক পড়ুয়াকে পুলিশ জোর করে আটকাচ্ছে। লোকসভায় আজ 4টি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। ট্রাইব্যুনালস রিফর্মস বিল 2026, খনি এবং খনিজ সম্পদ সংশোধনী বিল 2026, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন সংশোধনী বিল 2026 এবং কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ করা হবে। অন্যদিকে রাজ্যসভায় আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত এবং মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া আজ শুরু হচ্ছে। কোচির সাদার্ন নেভাল কমান্ডে এই মহড়া চলবে 14 আগস্ট পর্যন্ত। ওড়িশায় ভারী বৃষ্টিপাতের ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। ভদ্রক ও যাজপুর জেলার নিচু এলাকাগুলি এখনও জলমগ্ন। কর্তৃপক্ষ নদীর জলস্তর ও বন্যাপ্রবণ এলাকাগুলির উপর নিবিড় নজর রাখছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তর ওড়িশা, পশ্চিম ওড়িশা

বিক্ষিপ্ত কয়েকটি এলাকা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, আসাম, মেঘালয়, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে রাশিয়া ভারত ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব পরিকল্পনা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসরুনিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যই এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্য দিয়ে এই পথটি যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কার্যকর রয়েছে। 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ তারা পরিবর্তন করিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর করা সহ বিভিন্ন সামরিক অভিযানের সফল নিরূপণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। তবে মানবিক সহায়তা বহনকারী 30টিরও বেশি জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেও সেন্টকম জানিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত সংযত আচরণ করছে। ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় বলে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরানের নিজেদের সৈন্যদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। ইরানের স্থলসেনার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে কোনো রকম অভিযান চালানো হলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্ত জুড়ে সামরিক প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরে জাহান শাহী জোর দিয়ে বলেন, ইরানের স্থলসেনা পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের সীমান্ত দৃঢ়ভাবে রক্ষার পাশাপাশি যে কোনো হুমকির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনেই দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজাইকে নিয়োগ করেছেন। তিনি মোহাম্মদ বাহির জোলগাদারের স্থলাভিষিক্ত হলেন। এর আগে এই পদে ছিলেন আলী লারিজানি। তিনি গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। উল্লেখ্য, নবনিযুক্ত রেজাই আইআরজিসির প্রাক্তন প্রধান। 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তানের লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের তৈখুল্লা তেহসিলের জারমিলান এলাকায় অজ্ঞাতনামা সশস্ত্র হামলাকারীদের গুলিতে 2 আদিবাসী নেতা নিহত হয়েছেন। গুলকাচ এলাকা থেকে জারমিলানের দিকে গাড়িতে যাওয়ার সময় দারোজখান্তা নামক স্থানে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই 2 উপজাতি নেতা ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত হাজিগুল ও মালিক বাদশাহ প্রভাবশালী সুলেমান খেল উপজাতির সদস্য ছিলেন। হামলাকারীরা পলাতক বলে খবর। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের বিভাগে ভারতীয় ভারোত্তোলক মহারাজন আরুমুগা পাণ্ডিয়ান 65 কেজিতে রূপো জিতেছেন। উজবেকিস্তানের তাশখান্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে 128 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 157 কেজি, সব মিলিয়ে মোট 285 কেজি ওজন তুলে রূপো জেতেন তিনি। ভিয়েতনামের হোয়াং থাচ মোট 291 কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন। FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াস চ্যাম্পিয়নশিপ 2026 দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবাহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, শামিনা রিয়াজ, সুরজকুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপো জয় করল। এর আগে 2024 সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আসরে ভারত দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল। আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ামক সংস্থা FIBA আয়োজিত অনূর্ধ্ব 18 এশিয়া বাস্কেটবল কাপের আসর এবার ভারতের আহমেদাবাদে বসতে চলেছে। আগামী 13 আগস্ট শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। ভাবনগরের খেলোয়াড় রোনাল্ড হপকিন্স ভারতের পুরুষ অনূর্ধ্ব 18 দলে জায়গা করে নিয়েছেন। নরেন্দ্র দেশাই সহকারী কোচ এবং ডক্টর কুণাল চুড়াশ্যামা প্রধান ফিজিওথেরাপিস্ট হিসেবে দলের দায়িত্বে থাকবেন। ভারত 14 আগস্ট জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। এরপর কোরিয়া এবং কাজাকস্তানের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল 23 আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশজুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যের পদত্যাগ। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: নরেন্দ্র মোদী দেশবাসীকে গতকাল থেকে শুরু হওয়া হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করা এবং বিকশিত ভারত গড়ায় অবদান রাখতে পুনরায় সংকল্প নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন, তিরঙ্গা দেশের গৌরব এবং দেশ সেবায় সর্বদা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তা অনুপ্রেরণা যোগায়। তিনি আরও জানান, এবছর হর ঘর তিরঙ্গা অভিযান বন্দে মাতরম সঙ্গীত রচনার সার্ধ শতবর্ষ উদযাপনকে উৎসর্গ করা হয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, তা চলবে আগামী 17ই আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা।
1: ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা।
0: এদিকে গোমতী জেলাতেও শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এদিন গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। গতকাল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম কার্যালয়ে এক বৈঠকের পর তিনি জানান, গ্রাহকদের অভিযোগ গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিদ্যুতের ফিক্সড চার্জ FPPCA ও এনার্জি চার্জ বৃদ্ধি করেছে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। এর সঙ্গে রাজ্য সরকারের সরাসরি সম্পর্ক নেই, তবে বিল সংক্রান্ত সমস্যা নিয়ে সরকার আলোচনা করছে এবং শীঘ্রই আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সার্ভার সমস্যায় প্রায় 1.5 লক্ষ প্রিপেড মিটার গ্রাহক সমস্যায় পড়েছেন। তাঁদের বকেয়া রিচার্জের অর্থ 6 মাসের মধ্যে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ মন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বার্থে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আগরতলার পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন উপলক্ষে গতকাল আয়োজিত রক্তদান শিবিরে তিনি একথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির ফলে চিকিৎসার জন্য বহিররাজ্যে রেফারেল রোগের সংখ্যা 80% কমেছে। মুখ্যমন্ত্রী এদিন আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্মৃতি ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এডিসির উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং আদিবাসীদের অধিকার রক্ষায় এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেদ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ। এর আগে আগরতলা সার্কিট হাউসের সামনে থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিকে এই দিবস উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজিত অপর এক অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, আদিবাসী সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতি চর্চা, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে 9 জন বিশিষ্ট নাগরিককে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়া দক্ষিণ জেলায়ও এদিন নানা কর্মসূচিতে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। ধলাই জেলা হাসপাতালে আজ থেকে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা শুরু হচ্ছে। প্রতিদিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরিষেবা দেবেন। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিধান ভৌমিক জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যেন যথাযথ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় সরোজ সংঘ রানার্স হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত লীগের খেলায় সরোজ সংঘ 2-0 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। উল্লেখ্য, ত্রিবেণী সংঘ আগেই আসরে চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 0.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: samung butang go khatung kha jakhe manjakna nei tei hamcha jak bharat snam ti sanabo nangmani bar ja yasakna kobok mung ya jakha montri bokro khodala mosaka tiranga angka ha kotoni borom tei abo ha kotoni bagai sakbedok jak samung khlaitani kha thangsariwo montri bokro kha tongthokmani koksaka taklai bisi har ghar tiranga samung butang ni kok botoma bande matram no bedok jakha হা কত নিলগি মিয়া হাস্তে অব হরঘর তিরঙ্গা সামুং বুতাং চেংজাখা আব সালসনি আগস্ট জরা তঙ্গানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হরঘর তিরঙ্গা সামুং বুতাং চারিটি সেনানি বাকি হাস্তে নি যত লোক রকম কবখা মন্ত্রীয়করা শাখা হা কত নি বেবাক শাক বাই থাকি লাইবুমানি জরানি বরম হা কত ন হামজাকমা খাপাংতে বেলাই কতর খে শাক বাই থাকন ইয়াফা সুগুই ফেমানি অংখা বসংনি বানা
1: জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা দেশের সার্বভৌমত্ব গৌরব রাষ্ট্রবাদী চেতনা দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হলো এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা
0: আয়ঙ্গ গুমতি হাঙ্করব চেংজাখা হর ঘর তিরঙ্গা সামুং বুতাং গুমতি হাঙ্ক নাইকল ফাংনি চেতন বাই উদয়পুর রাজর সি নখানি সিমি রেলি নো চেঙ্গেরেখা গুমতি হাঙ্কর পরিষদ নি কাস্ক অকরা দেবল দেবরাই মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা লুকুরকনি কাহামনি বাকি হাস্তেনি শাখামনি সেব মানথগ্রমানো তৈব কতাল কাহাম কুক খাইনানি বাকি হাপাং শাকথারই সামুং তাঙ্গই তঙ্গ মিয়া আগরতলানি মোটর স্ট্যান্ড কসাম আমচাইয় হাপানিয়া শাখাম নগ্ন চেঙ্গেরিমা পান্দানো রগৈ যুগালি যাক থৈরিমা শিবির ব অকগ্ন শাখা মন্ত্রী অকরা শাখা হাস্তে ও শাখামনি সেব মানথকমা হাম্মানি বাকি ন শাক নাই যাক নাই রক ফাতার হাস্তে ও থাংমানি মারি রাব চারচি হলিকা ইয়াঙ্গ মন্ত্রী অকরা মিয়া আউলি নাইখ্রাইনি নৈ চিনং ওয়ার্ডনি শাকথারমা বাই স্মৃতি ক্লাব যুগালি যাক থৈরিমা শিবির নব চেঙ্গেরেখা মিয়া সংযোগ দফা সালনরগী এডিসিনি শাকথারমা বাই আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্দা কাইসা সংসা জাখা পান্দাব এডিসিনি চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং সংযোগ দফা রকনি মানথাইন তৈয়ী কক না রেখা পান্দাব কুবনি বিশিঙ্গ মানজাখা সামুং চারিফাং আদং অকরা রুনেল দেববর্মা আগিনী মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আকসং আবনি সেকাং আগরতলা সার্কিট হাউস বুসকাংনি সিমি হিমলাই মুংচেঙ্গী রবীন্দ্র শতবার্ষিকী ভবন বুসকাঙ্গ ফাই পাইখা আয়ঙ্গ বলং মন্ত্রী অনিমেষ দেববর্মা শাখা সংযোগ দফানি হুকুমতেই লাইবুমানো খাতি উইনারকমানি লগে লগে বলংতে হাঙ্কর খাতি উইনারক থানি সংযোগ দফানি জার তঙ্গ পান্দাও হুকুমু হদা মান মন মানি নখবই জুদা জুদাও কাহাম সামং তাঙ্গই মান্নাই খরক চুকুন বরম রুই লামসক জাখা পান্দাও ত্রিপুরানি জুদা জুদা সংযোগ দফানি হুকুমতেই লাইবুমানো ফুনুক জাখা আবনকারীব সালগ্রা হাঙ্করব জুদা জুদা সামং বুতাংনি বিশিংতেই পালাই জাখা হায়ুং সংযোগ সাল জং ফেরাং বিল নি জুদা জুদা জঞ্জাল ইয়াকাগ্রনাও দায়িত্ব নাংমানি ইয়াপ্রি নাহার জাগানো হনে শাখা জং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ মিয়া ত্রিপুরা হাস্তে জং ফেরাং নাইখুঙি হাবানগ ককলাম সালাইমাইয়াগুলো ব শাখা সেব নাহার নাই রকনি কক শিল চামুং ফানবক্সিনই দায়িত্ব জঞ্জাল ইয়াকাগ্রনাও অফিসার রকনো দাগিমুং রাজাখা জং ফেরাং মন্ত্রী শাখা জং ফেরাংনি ফিক্সার্স FPPCA তৈ এনার্জি চার্জ বাংরখা ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আবনি লগি হাস্তে হাপাংনি দাদাক সিদা গদাল জাকরই ফিয়া বিল নতি জঞ্জাল অংমা হাপাং ককলাম সালাই দঙ্গ তে দায়িত্ব নাংকুকমা তে কাইসা ককলাম সালাইমা সংসা জাগান হনি বসাকা ব সার্বার জঞ্জাল সা রাসাই বাচি সাই প্রিপেড মিটার সেব নাহারনাই রক জঞ্জাল ক্লাই তংখা বরকনি তংমানি রিচার্জ নি রাংমারি তালদক নিবিশিং কিস্তি নিবিশিং তৈ সুনানি সেবরে জাগানো হনিব শাখা চিং ফেরাং মন্ত্রী জম্বুতে কাশ্মীর অমরনাথ থাংমুং মিয়ানি সিমে সালকিচানি বাকি মথাগৈ তনি জাখা পেহেলগাঁওতে বালতা লামাতে অমরনাথ থাংমানি মথাকজাক তঙ্গানো সালকিচা সকাং ওয়াতে কবাং ওয়ামা বাই লামা হামিয়া অংমানো নামনানি বাকি ন তৈ বসকাং সালকিচা সগ্রমই নবার ওয়াতৈ ফাইমানো হনৈ ভারতনি নবার তিবার নাইকুনে বকাকতৈ শাকলাই জাকমা বাই অমহাই কক চংমুং নাহার জাখা ধলাই শাকাম নগমিয়ানি সিমি সানজা জরানি ওপিডি শাক নাইমুং চেঙ্গানো ধলাই শাকাম নগ তিনি সিমি সানজা জরানি ওপিডি শাক নাইমুং চেঙ্গানো শালব্রুং সাইরেক দামবানি সিমি হরনি সানজা দামসিনী জরা অ শাকাম নগনি আউটডোরনি এলেম গ্রং ডাক্তারক শাক নাইয়ানো ধলাই শাক হামনকনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান বমিক অকক্তমান রেখা হামতে রুবেলা বেমার কাশুনানি কবক মুনতি মিয়া কৈলাস শহর শাখাম নাইকুংতেই বিফিট এন্ড আদর্শ সামাজিক সংস্থা নিয়ে শাকথারমাবাই হজাকমুং রেলি সংজা জাখা আর জিএম শাখাম নকনিসিমি অরেলি চেঙ্গে কয়লাসহনি জুদা জুদা লামাতেই হিমলাইখা অসামুং বুতাঙ্গ মানজাখা কয়লাস।

0: আউলি, নাইমথানি চেয়ারপারসন চপলা রানী দেব রায় আকসং। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম চিংজাক অরণি ত্রিপুরা ডিভিশন লীগ ফুটবল বাতাইমঙ্গ সরস সংঘ রানার সংখা মিয়ানি থংমঙ্গ সরস সংঘ গোল কাইনেই বুক জানি ফের বাই ফ্রেন্ডস ইউনিয়ন ন মেচেনখা কোরসাইমানো ত্রিবেণী সংঘ সুকাংন অ বাতাইমুংনি চ্যাম্পিয়ন অঙ্গি পাইখা তাবুক নবর দিবানী ককতমা বসকাং দাম নই চিব্রী নবর দিবানী সুকাংবাড়িয়ানী ককমুঙ্গ সাজাকা হাস্তিনী বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ বাউইমানো তিনি সালনি তুংমারি সাকাও তঙ্গানো 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক ভাগো খামানি তুংমারি তংমানি 26 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জোড়াতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচি বাও
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানখানি প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।

0: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবারও একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি বাংলা গানের শ্রোতাবন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলায়। শ্রোতাবন্ধুরা ফোন করুন আর শুনুন আপনার পছন্দের গান। ফোন চলে এসছে, দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে আজকের প্রথম শ্রোতা। নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার
0: অবিনাশ ভাই।
1: হ্যাঁ
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর আপনাকেও স্বাগত, কারণ অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। কেমন আছেন দিদি?
0: হ্যাঁ ভালো আছি ভাই, আপনারা সবাই ভালো তো?
1: হ্যাঁ হ্যাঁ ভালো।
0: পরিবারের সবাই ভালো আছেন? পরিবারের
1: হ্যাঁ হ্যাঁ পরিবার সবাই ভালো, আমিও ভালো, আশা করি আপনারও পরিবারের সবাই ভালো।
0: গত মানে যেদিন আমি ছিলাম লাস্ট, তখন আশুতোষ ভাইয়ের সঙ্গে আপনার কথা হয়েছে, মানে আমার কথা হয়েছে আপনার ব্যাপারে আর কি।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, আশুতোষ ভাই অনেক ভালো ভালো কথা বলেছেন, আপনার অনেক গুণের কথা বলেছেন, উনি অনেক গুণ রয়েছে আমাদের অবিনাশ ভাইয়ের, শুনে খুব ভালো লাগে।
1: আচ্ছা, ও সেদিন সেদিন উনি এসেছিলেন তো বাড়ি দিয়ে? ওনার তো যখনই মানে ধর্মবার আসেন তখন আমার বাড়িতে মানে একদম কনফার্ম উনি আসবেন, এটা ভালো লাগে, কারণ দেখুন এই রেডিওর মাধ্যমে কিন্তু আমাদের তো মানে
0: নিশ্চয়ই নিশ্চয়ই এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে বলুন।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, এত একটা সুন্দর একটা আত্মীয়তা তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে, ভীষণ ভালো, মানে জীবনের একটা সম্পদ বলা যায়। মানে আমাদের যে বন্ধুত্ব প্রত্যেকের সঙ্গে, শ্রোতা বন্ধুদের সঙ্গে আমাদের যে মেলবন্ধন।

0: সেটা সত্যি মনে রাখার মতো, এবং আমাদের চলার পথে এটা সারা জীবনই আমাদের মনে থাকবে।
1: আমি আমি দেখুন 2000 মানে 7 থেকে জড়িয়ে রয়েছি, কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এইভাবে মানে এত গভীর সম্পর্ক হয়ে যাবে। প্রথম দিকে তো মানে শুধু অনুষ্ঠান সবগুলো শুনতাম, কিন্তু ফোন তো করতাম না। আর তারপর 2012 প্রথমবার ফোন করেছিলাম, আর তারপর আবার ছেড়ে দিয়েছিলাম ফোন করা। তো
0: কবে ফোন করেছিলেন সেটাও লিখে রেখেছেন?
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর আর আর সত্যি কথা বলতে কি, আমি 2008 মানে প্রথমবার যখন ফোন লাগিয়েছি, তখন মানে আমি ভয়ে মানে ফোনটা কেটে, যখনই ঘড়িটি মানে রিং বেজেছিল তারপর রিসিভ করা হয়েছে, আর আমি মানে ভয় পেয়ে ফোনটা কেটে দিয়েছিলাম। তারপর সবার কথা শুনে শুনে তারপর আবার মানে 2012 সেই প্রথমবার আমি 28 ফোন করেছিলাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কি শোনাবো আজ।
1: এখন তো আর আর ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনাদের সাথে মানে যেভাবে কথা বলি সবসময়, আর সেটা মানে একটা যে আগে ভয় কাজ করতো যে যে কোনো এখন বলুন কোনো মাইক্রোফোনের সামনে কথা বলার জন্য, সেটাও অবশ্যই কোনো মানে ভয়ের কোনো কারণ নেই, কারণ প্রথমবার কথা বলার যে একটা মানে নার্ভাস ফিল করতাম সেটা এখন
0: নার্ভাসনেসটা চলে গেছে, কনফিডেন্স চলে এসেছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই
0: সেটা।
1: তো দিদি আজকে আজকে একটা আমাকে শুনে দেবেন আশাজির কণ্ঠে একটা গান, গানটি হলো এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম।
0: বাহ খুব সুন্দর এখানে গান,
1: এই গানটা সবাইকে নিয়ে শুনবো, বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী কৈলাস শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন, আর আকাশবাণী কৈলাসের প্রত্যেকটি অনুষ্ঠানে শুনবেন, কারণ এখন মনসা মঙ্গল গানগুলো সেটা প্রচারিত হয়, সেটা অনেক ভালো লাগে আমাদের।
0: ঠিক আছে আশুতোষ,
1: ঠিক আছে দিদি, ভালো থাকবেন, আপনিও আবারও কথা হবে আপনার সাথে।
0: নমস্কার নমস্কার, আমি পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান।

0: দিতে ভাই।
1: হ্যাঁ নমস্কার, বুলটি দি।
0: হ্যাঁ হ্যাঁ, আমি কোপারঘাট থেকে বুলটি দাস। দিদিভাই কেমন আছেন?
1: ভালো আছি, ভালো আছি গো।
0: তো দিদিভাই, আমি একটি গান শুনবো, তিন মূর্তি,
1: ঠিক আছে, শোনাবো।
0: নতুন সে তো নতুনই।
1: আচ্ছা ঠিক আছে,
0: আসাদির কোনটা দিদিভাই?
1: আচ্ছা আচ্ছা ঠিক
0: সব
1: আছে।
0: বাইরে নিয়ে শুনবো দিদিভাই, আপনিও শুনবেন।
1: হুম হুম হুম
0: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
1: আচ্ছা, শ্রাবণ মাসে শিব পুজো টুজো হলো?
0: পুজো তো হয় নাই দিদিভাই, এখনো গান
1: আচ্ছা,
0: বাজনা চলছে।
1: মানে শ্রাবণ মাসের, হ্যাঁ, ওই যে কি যেন পদ্ম পুরাণ পড়া চলছে, তাই না?
0: পদ্ম পুরাণ, পদ্ম পুরাণ।
1: আমাদের আবার, আমাদের বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মধ্যে এই শ্রাবণ মাসটা আমরা মানে শিবের পূজা করে থাকি আর কি।
0: ওহো,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে
0: আর
1: প্রতি,
0: দিদিভাই রেডিও তো ডিস্টার্ব করছে।
1: তাই
0: ও, অতক্ষণ তো বোম্বে ভারত ভালোই চলছিল, ওখানে তো ডিস্টার্ব,
1: শোনা যাচ্ছে না কথা?
0: কথা আসছে মানে বোঝা যায় না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি।
0: অতক্ষণ ভালো আসলো, 11টা পর্যন্ত ভালো আসলো।
1: ও তাই,
0: ও, আর মানে তো
1: ডিস্টার্ব
0: বোঝা
1: করছে
0: যায়
1: তাই
0: না,
1: না?
0: ওই
1: আচ্ছা
0: অবিনাশ ভাইয়ের কথা কিছু বুঝতে পারছি না।
1: আরে ঠিক আছে ঠিক আছে, বুলটি দিয়ে আমি দেখছি। নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি তেশাদর থেকে সুশীল সিনহা বলতেছি।
0: পেচার ডট থেকে স্বাগত
1: হ্যাঁ,
0: আপনাকে
1: সুশীল সিনহা।
0: অনুষ্ঠানে। হ্যাঁ, আপনি কি আজ প্রথম ফোন করলেন সুশীল ভাই?
1: না দিদি ভাই, আমি তো
0: আচ্ছা,
1: বহু দিনে পুরানা, আর আপনার সঙ্গে কথা একবার না দুইবার হয়েছিল
0: ও
1: মাত্র।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনার ফোন পেয়ে। ফোন

0: করেন আমাদের অনুষ্ঠানে?
1: দিদিভাই আমি তো প্রায় করছি।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনাদের যে চিরঞ্জিত দেব স্যারের লগে
0: প্রসেনজিৎ,
1: হ্যাঁ, আর ও আর আমি একটা গান শুনতে চাই।
0: নিশ্চয় নিশ্চয় বলুন, কি শোনাবো?
1: আমি একটা গান শুনতে চাই, ফিল্মের নাম হচ্ছে কুলি,
0: বাংলা বাংলা।
1: হ্যাঁ দিদি ভাই, ও মিঠুন চক্রবর্তী ফিল্ম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন গানটা?
1: ঠান্ডা মাথায় থাকি বলে ডান্ডা দিঘা সিনাই যা একটা গান আছে,
0: আচ্ছা
1: না গানটি খুব ভালো, দিদি একটা শুনলে তো বোঝা যাবে না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: দিদি ভাই আমি তো কৃষক না, তা আমি তো একদিন যে রতন রতন দাসের সঙ্গে একটা কথা হয়েছিল, শনিবার দিন যে ওটা আঙ্গুর চাষের জন্য একটা কথা শুনেছি, এটা কিষাণ বাণী অনুষ্ঠানের দিদি ভাই, আমি তো একজন কৃষক, আমি তো এইটা খুব শুনতে আর ভালো লাগে আমার।
0: আচ্ছা আচ্ছা, জেনে খুব ভালো লাগলো।
1: যে আঙ্গুর চাষের একটা প্রোগ্রাম হয়েছিল সেইটা সময় শনিবার,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আমি তো সব মিস করলো, কিন্তু কিষাণ বাণী অনুষ্ঠান আমি মিস করি না দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো কথাটা শুনে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদের পাশে, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: দিদি ভাইয়ের লোক আমার কথা কয়ে খুব ইচ্ছে দিল, কিন্তু দিদি ভাইয়ের সঙ্গে কথা আমার হচ্ছে না।
0: আজ হলো তো,
1: হ্যাঁ
0: ঠিক আছে, ভালো থাকবেন।
1: হ্যাঁ দিদি ভাই,
0: হ্যাঁ, শুনুন পছন্দের গান।
1: হ্যাঁ দিদি ভাই,
0: নমস্কার।
1: নমস্কার, রাখছি।
0: হুম হুম।
2: গরম হলে মামা কাউকে ছাড়ি না।

0: নমস্কার, সুরির ভেলা।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার দিদি,
0: নমস্কার, কে বলছেন?
1: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকালা থেকে অসিত রায় বলছি।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি?
1: আমাকে একটা আমার তুমি ছবি শেখানো, আমায় বুঝল না, এই গানটা শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে,
1: এই গানটা শোনাবেন বাদল ঘটি আর লালন বাবু আপনাদের।
0: অবশ্যই অবশ্যই শোনাবো।
1: ভালো থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন। পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: ওকে।
0: নমস্কার।

0: নমস্কার,
1: হ্যালো,
0: শরীর ভালো?
1: নমস্কার নারায়ণ দিদি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি ত্রিভুবন জেলার ট্রাগেট থেকে কৃষ্ণা রায় বলছি।
0: বাহ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আজ আপনি প্রথম ফোন করলেন?
1: না দিদি, আরে একবার আপনার সঙ্গে আমার কথা হয়েছিল
0: না গো,
1: অনেক আগে।
0: কথা হলে আমার মনে থাকতো। অনেক আগে বলতে কবছর আগে? আচ্ছা, ঠিক আছে, যাই, যেটাই হোক, আপনি ফোন করলেন আমাদের অনুষ্ঠানে, খুব ভালো লাগলো। আপনি শোনেন আকাশবাণী কৈলাসহর?
1: আকাশবাণী তো আমি সবসময় শুনে থাকি।
0: আচ্ছা,
1: আকাশবাণীর অনুষ্ঠান সবচেয়ে আমার ভালো, সুরের বেলা, বেলবিদ মালা, তারপর ওই যে সন্ধ্যা সময় চাষ, আমার কি বলে এটা
0: মানে কিষাণ বাণী।
1: কিষাণ বাণী,
0: আচ্ছা
1: তারপর কীর্তন, শিশু মেলা,
0: আচ্ছা,
1: সবটা আমি বেশি শুনে, দোকানের ঝামেলা সবসময় শুনতে পারি না।
0: আচ্ছা
1: তারপর
0: আচ্ছা
1: বাইরে যেতে হয় দোকানে জিনিস আনতে।
0: আচ্ছা, আপনার নামটা কি বললেন? কৃষ্ণা
1: কৃষ্ণা রায়,
0: রায়। কোথা থেকে বলছেন গো?
1: ত্রিভুবন জেলা চেরাগির থেকে,
0: আচ্ছা
1: ওটা মিজোরাম বর্ডার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা যায় সেখানে আকাশবাণী কৈলাসহর পৌঁছে যায় আপনাদের কাছে?
1: হ্যাঁ, শোনা যায়।
0: আচ্ছা,

0: কি বলছেন গো?
1: ত্রিভুবন জেলা চেরাগির থেকে,
0: আচ্ছা
1: ওটা মিজোরাম বর্ডার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা যায় সেখানে আকাশবাণী কৈলাসর পৌঁছে যায় আপনাদের কাছে?
1: হ্যাঁ, শোনা যায়।
0: আচ্ছা আচ্ছা, বলুন কি শোনাবো আজ, কি শুনতে চাইবেন আজ?
1: গান শুনবো, দেশাত্মবোধক গান।
0: হুম, কোন গানটা?
1: মা গো তোমার ভয় নেই, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে।
0: বাহ,
1: এই গানটা শুনবো, সব শ্রোতা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আর আপনি শুনবেন, জুহি রায় শুনবে, আমার মেয়ে মনিকা রায়, সবাইকে সঙ্গে নিয়ে শুনবো। রাত্রি দিদি,
0: হ্যাঁ, আচ্ছা,
1: নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার নমস্কার।

0: কি
1: তো ভীষণ
0: আরাম!
1: গরম, প্রচন্ড রোদ।
0: হ্যাঁ, আজকে রোদ্দুরটা তো
1: তো
0: ভীষণ, মানে
1: দিদিভাই, আজকে আমি আশাদির কণ্ঠে গান শুনবো
0: হুম
1: অভিমান ছবিটাকে, তুমি যে আমার।
0: অভিমান ছবি, তাই না? কার কণ্ঠে?
1: অনেক দিন পরে দিদিভাইয়ের সঙ্গে কথা হচ্ছে আজ।
0: হ্যাঁ তো, আপনি তো ফোনই করেন না আমাদের অনুষ্ঠানে।
1: কোথাও ঘুরতে গেছেন
0: না
1: দিদিভাই?
0: গো, না না না,
1: তাহলে তো অনেকদিন পরে আসলে।
0: বাড়িতেই ছিলাম, আর শ্রাবণ মাস
1: ছুটি
0: তো।
1: ছিল?
0: না না, ছুটি ছিল না, আমি কিছুদিন মানে অফ ছিলাম আর কি, আমার মায়ের শরীর ভালো ছিল না।
1: আমরা পারমিতা দিদিভাইও আসছেন না অনেক দিন ধরে।
0: হ্যাঁ, পারমিতাদির শরীরটা ভালো না বেশি ওর,
1: ও
0: সেই জন্য ট্রিটমেন্টে গেছে বাইরে, সুস্থ হয়ে আসুক এটাই প্রার্থনা ঠাকুরের কাছে।
1: ও দিদিভাই, সবাইকে নিয়ে শুনবো,
0: নিশ্চয়ই।
1: আপনিও শুনবেন। রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার,
1: নমস্কার দিদিভাই,
0: শরীর ভালো?
1: এই সঙ্গীতা আপনার চন্দ্রপুর থেকে বলছি।
0: স্বাগত সঙ্গীতাদি অনুষ্ঠানে আপনাকে।
1: ভালো আছেন?
0: হ্যাঁ, আপনার ভয়েসটা কেমন মনে হচ্ছে গো? সর্দি জ্বর হয়েছিল নাকি?
1: শুয়ে শুয়ে কথা বলছি তো তাই।

0: নমস্কার দিদি।
1: নমস্কার আশুতোষ ভাই, বাহ, সঙ্গীতাদি সঙ্গীতাদি করলেন, এখন আপনি করলেন।
0: ভালো আছেন দিদি?
1: হ্যাঁ হ্যাঁ, হর হর মহাদেব।
0: তো প্রথম থেকে ট্রাই করছি, ওটা লাগছে না।
1: আচ্ছা,
0: আসলে আপনি আসলে কিন্তু ফোন লাগানো অনেক কষ্ট হয়ে যায়। আসলে আপনাকে সবাই ভালোবাসে সেজন্যই।
1: অসংখ্য ধন্যবাদ আশুতোষ ভাই।
0: আর আসলে দিদি ভাই, সুরের বেলা এই যে অনুষ্ঠানটা জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে, তার পেছনে কিন্তু আপনারা উদ্ঘোষক উদ্ঘোষিকা যারা রয়েছেন, আপনাদের বিশাল একটা হাত রয়েছে।
1: ভালো লাগলো শুনে।
0: যেহেতু আপনি এসছেন আজকে, আপনাকে নিয়েই আমি বলবো। আপনার প্রেজেন্টেশন তো দারুণ, সেটা আর বলার নেই, ভালো লাগে।
1: ধন্যবাদ।
0: আর সবাই আমাদের আকাশবাণী কৈলাসহরের সবাই, যত অ্যাঙ্কার রয়েছেন সবাই খুব ভালো। আর আরেকটা কথা হলো, ধরুন শ্রোতা বলে যাচ্ছে যিনি অ্যাঙ্কার রয়েছেন, উনি যদি কিছু না বলেন তাহলে আবার ভালো লাগে না।
1: হ্যাঁ, তো সেটাই,
0: একদম
1: আদান প্রদান থাকতে হবে। তো
0: খুব ভালো লাগে, দেখুন আমি যদি একটা সেন্টেন্স বলি আপনি তিনটে বলেন, খুব ভালো লাগে, কথাটাকে মানে বাড়িয়ে নেওয়ার ইচ্ছে করে। আর
1: আসলে তো মনের আদান প্রদান, ভাবের আদান প্রদান যদি নাই থাকে, তাহলে তো মানে সেই মানে আমেজটা, কথা বলার আমেজই বলুন, গান শোনার আনন্দটাই বলুন, কোনোটাই কিন্তু থাকবে না। আপনি বললেন যে আমি এই গান শুনবো, আমি বললাম ঠিক আছে আপনাকে শুনিয়ে দিচ্ছি, তাহলে তো ব্যাস খতম, সব কিছুই শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই যে একটা মানে বন্ধন যে তৈরি হচ্ছে আমাদের মধ্যে, সেটা কিন্তু কথাবার্তার আদান প্রদানের মাধ্যমেই সেটা সম্ভব। ঠিক ঠিক।
0: তো আমি আজকে
1: বলুন
0: গেস করেছিলাম যে আজকে আপনি আসবেন।
1: আচ্ছা,
0: আমি বুলটি বোনের সাথে 11টার আগেই ফোন করে কথা বলছিলাম যে আজকে কিন্তু দিদি আসবে আমার মনে হচ্ছে।
1: দেখুন, এটা হলো একটা মানে মনের মনের টান আর কি, অদৃশ্য একটা সুতো আমাদের মধ্যে মানে বেঁধে রেখে রাখে আমাদের সবাইকে।
0: সকালবেলা কিন্তু ভাত খাচ্ছিলাম, ভাত খেতে খেতে সঙ্গীতা আমাকে বলছে যে আজকে কে জানি আসবে।
1: আচ্ছা,
0: পারমিতা দিদি তো আসেনি অনেকদিন হয়ে গেল, প্রায় এক মাসের উপর।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: বললাম পারমিতা দিদি হতে পারে বা সুমিতা দিদি হবে, দুজনের একজন, তো সুমিতা দিদির চান্স বেশি। যাই হোক দিদি, আজকে আমাকে মান্নাদের বিখ্যাত একখানা গান শুনিয়ে দিন, ছবির নাম বাবা তারকনাথ। আর ছবিটা মুক্তি পেয়েছিল 1977।
1: বাহ।
0: আর গানটা হচ্ছে তিনি একটি বেল পাতাতে তুষ্ট।
1: বাহ বাহ।
0: আর গানটির রূপ দিয়েছেন নিতা সেন। আর গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার গৌরীপ্রসন্ন মজুমদার। কখনো কখনো সুরকার গীতিকার খিচুড়ি লেগে যায়।
1: আচ্ছা, গানের লাইনটা আবার বলুন।
0: তিনি একটি বেল পাতাতে তুষ্ট,
1: ওটা বাংলায় আছে
0: দিদি? হ্যাঁ, কি বললেন দিদি?
1: বলছি বাংলা এই গানখানে আছে?
0: হ্যাঁ হ্যাঁ, আরো শুনেছি আমি দিদি, বাবা তারকনাথ ছবির গান।
1: ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি গানটা আছে কিনা।
0: পেয়েছেন দিদি?
1: না না, পাইনি, আমি দেখছি। আচ্ছা, এই যে সোমবারে পুজো হয় আপনাদের মধ্যে,
0: দেখছেন দিদি?
1: না সুতোষ ভাই, গানটা তো পাইনি, বাবা তারকনাথ ছবি, তাই না?
0: না, গানটা শুনেছি, যাই যদি না পান।
1: আচ্ছা, এটা কি বাবা তারকনাথ ছবি? আচ্ছা, আমি দেখছি, আমি দেখছি, বাবা তারকনাথ ছবির গান তো।
0: হ্যাঁ, বাবা তারকনাথ ছবির আরেকটা গান শুনিয়ে দিন, আশাজি তুমি সূর্য তুমি চন্দ্র, এরকম একটা গান রয়েছে আশাজি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে,
0: সেটা শুনিয়ে দিন,
1: এটা আছে আমাদের কাছে।
0: আর প্রথম কলার আমাদের অবিনাশ ভাই ছিলেন, উনি তো খুব সুন্দর বলেন সবসময়, কিন্তু আমার

0: আফসোস হচ্ছিল, আজকে ওনার কথাটা বুঝাই গেল না, রেডিও তো কোনো একটা গন্ডগোল ছিল।
1: হ্যাঁ, নেটওয়ার্কে আমি জিজ্ঞেস করলাম, বললো নেটওয়ার্কে কিছুটা ডিস্টারবেন্স রয়েছে।
0: তারপরে ওনাকে ফোন লাগালাম যে অবিনাশ ভাই কি যে আপনি বললেন কিচ্ছুই বুঝলাম না, রেডিওর ডিস্টার্ব। উনি ফোনে যে আমাকে বললেন তাও আমি কিছু বুঝলাম না।
1: আরে হ্যাঁ, এখন ঠিক আছে তো? এখন এখন ঠিক আছে তো?
0: আপনাকে নিয়ে শুনবো, আর এই মুহূর্তে যারা রেডিও শুনছেন সবাই শুনবে।
1: আচ্ছা আশুতোষ ভাই, এখন ঠিক যাচ্ছে তো? শোনা যাচ্ছে সব?
0: এখন এখন ঠিক যাচ্ছে।
1: আচ্ছা ঠিক আছে, তো সবাইকে নিয়ে শুনুন পছন্দের গান।
0: নমস্কার,
1: ভালো থাকবেন।

0: প্রভু, কে এমন ভাগ্যবতী আমার পূর্বে তোমাকে নৈবেদ্য নিবেদন করল?
1: ভাগ্যবতী নয়, ভক্তিমতী।
0: ভক্তিমতী?
1: হ্যাঁ, খেয়ে দেখো। ভক্তের নৈবেদ্য সে তো অমৃত তুল্য।

0: নমস্কার
1: হ্যালো,
0: সুরির বেলা।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার দিদি।
0: লালন ঘর আমি।
1: হ্যাঁ ঠিকই বলেছেন, আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: দিদি ভাই কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি ভাই।
1: অনেক অনেকদিন পর কিন্তু
0: হ্যাঁ
1: কথা হচ্ছে আপনার সাথে।
0: হ্যাঁ, আপনাদের ওইদিকে ওয়েদার কেমন?
1: হ্যাঁ ওয়েদার রোদ, একবার রোদ বেরোচ্ছে, আবার মেঘলা হচ্ছে, আবার বৃষ্টি, কখন বৃষ্টি
0: আচ্ছা আচ্ছা,
1: এরকম।
0: ফ্লাড এফেক্টেড না তো আপনাদের এরিয়া?
1: হ্যাঁ রেডিও দুবার এরকম শুনতে শুনতে বন্ধ হয়ে গেছিল, এখন তো ভালো চলছে।
0: না বলছি, ফ্ল্যাট ট্যাট হয়নি তো আপনাদের ওইদিকে?
1: না না না
0: আচ্ছা আচ্ছা, আসামের তো ভীষণ মানে খারাপ অবস্থা।
1: হ্যাঁ আসামে ওইদিকে আমরা খবরে নিউজে শুনেছি,
0: হুম হুম
1: দেখেছি।
0: হুম হুম হুম বলুন লালন ভাই, কী শুনবেন আজ?
1: হ্যাঁ দিদি একটা আধুনিক গান শুনবো,
0: হুম
1: আর শিল্পী হচ্ছে কুমার শানু,
0: হুম
1: আর গানটা হচ্ছে এই গরুর গাড়ি চেপে একদিন। এই গানটা দিদি পাওয়া যাবে?
0: এই গানটা আমি দেখছি, এই কি যেন বললেন, এই গরুর গাড়ি,
1: হ্যাঁ এই গরুর গাড়ি চেপে একদিন,
0: আধুনিক গান।
1: হ্যাঁ আধুনিক গান, কুমার শানুর গানটা।
0: মনে হচ্ছে পেয়ে যাব গানটা। ঠিক আছে ঠিক আছে লালন ভাই, আমি পাঠিয়ে দেবো গান।
1: হ্যাঁ আর দিদি ভাই আর একটা কথা বলি,
0: বলুন বলুন।
1: হ্যাঁ যে আপনার যে উপস্থাপনায় যে ভয়েস, গলার ভয়েস কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে আরজেদের একটা মিল রয়েছে একজনের সাথে,
0: আচ্ছা আচ্ছা,
1: সেই
0: একজন,
1: সেই দিদি ভাইয়ের নাম হচ্ছে তন্ময় ভট্টাচার্য।
0: আচ্ছা ভালো লাগলো শুনে।
1: একই রকম, একই রকম গলার ভয়েস আমাদের দুজনে,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: ভীষণ ভালো লাগে, যেন মনে হয় আমি পশ্চিমবঙ্গেরই অনুষ্ঠান শুনছি।
0: বাহ, এটা এটা মানে আমার জন্য অনেক বড় একটা অভিবাদন, আমি গ্রহণ করলাম সেটা।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, ভালো
0: ধন্যবাদ,
1: থাকবেন,
0: পাঠিয়ে দিচ্ছি
1: আর
0: আপনার
1: সকল
0: পছন্দের
1: বন্ধুদেরকে
0: গান।
1: নিয়ে শুনবো,
0: নিশ্চয়
1: ঠিক আছে,
0: নিশ্চয়,
1: যতজন শুনছে।
0: হুম হুম, ঠিক আছে,
1: নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার নিবেন দিদি।
0: নমস্কার, কি বলছেন ভাই? আরে ভাই, বরুণ ভাই, আমি আপনার ভয়েসটাই ভুলে গেছি, এতদিন পর আপনি ফোন করলেন।
1: আসলে আমি বিভিন্ন সমস্যার মধ্যে ছিলাম, তো সমস্যা পেটিয়ে তো এবার একটু ফোনটা করি বা ফোন করলাম।
0: ঠিক আছে, সমস্যা তো সবার জীবনেই থাকে, মাঝে মধ্যে আমাদের সঙ্গে কথা বলুন
1: না। কোর্ট সমস্যাটা হয়েছে, আমার বড় ভাই মারা গিয়েছিল।
0: আরে সো সরি।
1: তো তাই নিয়ে 2 মাসের মতো ভীষণ ব্যস্ত ছিলাম।
0: স্বাভাবিক স্বাভাবিক,
1: তো দিদি হাতে টাইম তো নেই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় শেষ।
1: একটা গান শুনে দেন।
0: হ্যাঁ
1: আমার একটু সাথ ছিল, আশা ছিলাম।
0: ঠিক আছে ঠিক আছে, বলুন ভাই।
1: চাবার ছবি থেকে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন
1: দিদি ভাই, ভালো থাকবেন। নমস্কার
0: নমস্কার নমস্কার।

এই গানখানি সঙ্গে শেষ হলো বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা। বিদায় নিচ্ছি আসর থেকে শ্রোতা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, কথা হবে আগামী আসরে।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। যুব অনুষ্ঠান যুববাণী প্রচারিত হবে বেলা 12:05। 12:30 শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনবেন আধুনিক গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05। 1:40 শুনবেন গজল শিল্পী চন্দন দাস। প্রাণকৃষ্ণ অধিকারীর কণ্ঠে শুনবেন লোকগীতি বেলা 2:15। 2:30 মনসা মঙ্গল। আজকের পর্ব নেতার ঘাট। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, 6:30 মনসা মঙ্গল। সন্ধে 7টায় কবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত 8:10। 8:30 রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ। নচিকেতার কণ্ঠে শুনবেন আধুনিক গান।

রাত 9:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর রাত 9:30। আসরে আজ শুনবেন সেতার বাদন শিল্পী সুব্রত রায়চৌধুরী। দেশাত্মবোধক গান রাত 10:10। পরিবেশনায় ক্যালকাটা ইয়থ কয়ার। সংবাদ সন্ধ্যা 7:35 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00 এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশ বাণী কৈলাসহর শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।
1: এই সময়টাতে যে যেখানে বসে আকাশবাণীর অনুষ্ঠান শুনছ এবং ঘড়ির দিকে তাকিয়ে আছো, কখন যে সময় হয়ে যুব অনুষ্ঠান শোনার। সেই অপেক্ষমান বন্ধুদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুব আসর। বন্ধুরা, আজ আসরে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত। এসো তাহলে এবারে গান শুনি।

যুব অনুষ্ঠান যুববাণী এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশ মানে কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। প্রথম গানখানি শুনুন, পেয়ারে ঝুঁকতানিহি ছবি থেকে। দ্বৈত কণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমার।

এবারের গানখানি শুনুন, আলাগ আলাগ ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন। পিয়ার কিয়া হে পিয়ার কারেঙ্গের ছবি থেকে দ্বৈত কণ্ঠে গাইলেন লতা মঙ্গেশকর এবং মাহমুদ আজিজ। শ্রোতামথুরা কম্প্যাক্ট ডিস্কে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনুন, সিন্দুর ছবি থেকে দ্বৈত কণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর এবং মাহমুদ আজিজ।

হিন্দি ছায়াছবিজ্ঞানের অনুষ্ঠান চিত্রমালা এখানে শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026, খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 এবং কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে যুক্ত হতে এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বিক্ষোভরত পড়ুয়ারা আজ ঝাড়খণ্ডে বিধানসভা অভিযান করছে। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট আজ সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। আজ সেই বিস্তারিত খবরে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে

জানিয়েছেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভরত পড়ুয়ারা আজ ঝাড়খণ্ডে বিধানসভা অভিযান করছে। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট আজ সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে প্রিসাইডিং অফিসার এন কে প্রেমাচন্দ্রন প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করেন তারা। ক্রমাগত হট্টগোলের কারণে সভা বেলা ১২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এরপর ফের অধিবেশন বসলে বিরোধীরা একই ইস্যুতে প্রতিবাদে সরব হন। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ দুপুর ২টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সকাল ১১টায় উচ্চকক্ষের অধিবেশন বসলে ছাত্র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে সরব হন বিরোধীরা। এরই মধ্যে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারে আলোচনা শুরু করেন। বিজেপির তরুণ চোখ পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং মাদকাসক্তি বৃদ্ধির বিষয়টি উত্থাপন করেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে এক বছরে ৮৯ জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এরপরও পাঞ্জাব সরকার মাদকাসক্তির সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তার অভিযোগ। বিজেপির বাবু ভাই জেসাং ভাই দেশাই গুজরাটে চাঁদিপুরা ভাইরাস সিএইচপিভি সংক্রমণের বিষয়টি উত্থাপন করেন। এই রোগ মোকাবিলায় জাতীয় স্তরে প্রচার চালানোর জন্য আহ্বান জানান তিনি। বিরোধীদের হৈহট্টগোল অব্যাহত থাকায় সভা প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল ২০২৬ আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হয়েছে। প্রথমবার মুলতবি হওয়ার পর বেলা ১২টায় পুনরায় অধিবেশন বসলে আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ, পরিষেবা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা, ট্রাইব্যুনালের কাজকর্মে স্বচ্ছতা আনা। এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন স্থাপনের প্রস্তাবও রয়েছে। কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিল ২০২৬ সভায় পেশ করেন। ১৯৫৭ সালে এ সংক্রান্ত আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কেরালা রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিল লোকসভা পেশ করেন। রাজ্যসভা তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিজেপির তিন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিকবরাই। রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন কার্যকর হয়েছে। তিনজনই একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর তারা বিজেপিতে যোগ দেন। জলসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে সুস্মিতা দেবকে। কর্মীবর্গ জন অভিযোগ আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন সুখেন্দু শেখর রায়। অন্যদিকে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন প্রকাশ চিক বড়াই। নাগরিকদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে। চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

0: নীলম স্বামীরাও বলেছেন, আয় বাড়ানোর লক্ষ্যে ভারতীয় তাঁতি ও নকশা প্রস্তুতকারকদের পরিবর্তনশীল বাজারকে কাজে লাগাতে হবে। নতুন দিল্লিতে ন্যাশনাল হ্যান্ডলুম ডিজাইনার্স কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, হ্যান্ডলুম ক্ষেত্রে নকশার গুরুত্ব অপরিসীম, কারণ নকশায় নতুনত্ব থাকলে পণ্যের বিক্রি বাড়ে। তিনি দেশের বিভিন্ন প্রান্তে তাঁতি ও ডিজাইনারদের কাজের প্রশংসাও করেন।
1: ডিজাইনো কো বেহতর করকে প্রোডাক্ট কো রিডিফাইন করকে অর বদলতে মার্কেট কো ক্যাপচার করকে ডিজাইনার কি ভূমিকা ইসমে মেহতি হো জাতি হ্যায়। তো এক বড়া অলগ তরিকে কা বাজার চল রহা হ্যায় জিসমে হমে বুনকর কে ওয়েজেস কি হিস্সেদারি অর উসকি ইনকাম উসকি অটোনমি কো বড়ানে কে লিয়ে কামকাজ করনা হ্যায়।
0: অনুষ্ঠানে জাতীয় হ্যান্ডলুম ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীকে বস্ত্র মন্ত্রকের সচিব সম্মানিত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভরত বড়ুয়ারা জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম থেকে ঝাড়খণ্ড বিধানসভা পর্যন্ত মিছিল শুরু করেছে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন জেএসসি সংস্কার মঞ্চের নেতৃত্বাধীন ছাত্র আন্দোলন আজ 17 দিনে পড়ল। জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল এবং যাবতীয় অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন প্রতিবাদকারীরা। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বাসভবনের সামনে প্রতিবাদ চলাকালীন বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি এবং বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু সহ একাধিক নেতাকে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে এশীয় সিংহের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের আবাসভূমি বিস্তৃত হচ্ছে। বিশ্ব সিংহ দিবস উপলক্ষে আজ সমাজ মাধ্যমে পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের লেখা একটি প্রবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, বন্যপ্রাণ সংরক্ষণে সরকারের অটল প্রতিশ্রুতি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ দেশের বন্যপ্রাণ রক্ষার এক অনুপ্রেরণামূলক উদাহরণ। প্রবন্ধে বলা হয়েছে, 2020 সালে প্রায় 30,000 বর্গ কিলোমিটার থেকে সিংহের আবাসস্থলের বিস্তৃতি 2025 সালে 11টি জেলায় প্রায় 35,000 বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রবন্ধে সিংহ সংরক্ষণে ভারতের সাফল্য তুলে ধরা হয়েছে। 2015 সালে 523টি থেকে 2025 সালে সিংহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 891-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনার সময় অংশগ্রহণকারী খেলোয়াড়রা গেমসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, মর্যাদা কেবল ফিতে কেটে পাওয়া যায় না, বরং তা অর্জিত হয় তরুণ ছাত্র বা উদীয়মান ক্রীড়াবিদদের মানসিকতা নিয়ে খেলার অংশগ্রহণের মাধ্যমে।
2: स्पोर्ट्स व्यवस्था एक बात है, लेकिन देश मेडल तब प्राप्त करता है जब देश में स्पोर्ट्स कल्चर बनता है। दोस्तों, आपने बहुत बड़ा काम किया है, देश का नाम रोशन किया है, आपको मैं बहुत बधाई देता हूं। और आप विश्वास कीजिए, आगे भी आप विजयी होंगे और फिर से एक बार यहीं पर हम मिलेंगे। बहुत बहुत धन्यवाद, बहुत बहुत शुभकामनाएं।
0: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে রাশিয়া ও ভারতের মধ্যে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব পরিকল্পনা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যই এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্যে দিয়ে এই পথটি যেতে পারে। চীনের পূর্বাঞ্চল বিশেষ করে সাংহাই সহ একাধিক এলাকায় টাইফুন ডলফিন আছড়ে পড়ার পর 10 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত। আজ সাংহাইয়ে প্রায় 1,000 উড়ান বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে ডলফিনকে ট্রপিক্যাল স্টর্মের গোত্রভুক্ত করেছে। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টরস এর বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ ও দফায় দফায় ব্যাহত। ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026, খনি এবং খনিজ সম্পদ সংশোধনী বিল 2026 ও কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
3: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা মথুরা, আমাদের অনুষ্ঠান মালায় এবারে রয়েছে গজল শিল্পী চন্দন দাস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকদের এই প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিহারে আজ শিল্প সংস্কৃতি ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। সকালে জেপি গোলাম্বার থেকে শুরু হয়ে কার্গিল চকে গিয়ে শেষ হয় এই যাত্রা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজামেইতে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরি হিসেবে ভাবেন। হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেবেন। দুপুরে গোষ্ঠপাল সরণি থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা হবে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ছাড়াও প্রশাসনিক শীর্ষকর্তা এবং বহু সাধারণ মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। প্রায় 50,000 মানুষ এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বস্ত্রমন্ত্রকের সচিব

0: কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন গজল, শিল্পী ছিলেন চন্দন দাস। আকাশ বাণী কৈলা শহর সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
1: This is Akashwani and I am Valsa Williams with the midday news. The headlines. Disruption continues in both houses of parliament amid opposition uproar on several issues. Four bills, including Tribunals Reforms Bill 2026, introduced in Lok Sabha. Bill aims to improve transparency and efficiency in functioning of tribunals. Protesting students begin their march towards Jharkhand Assembly over alleged irregularities in recruitment exams.

প্রথমে প্রাণকৃষ্ণ অধিকারী এবং পরে আয়েশা সরকারের কণ্ঠে এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশ বাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে মনসা মঙ্গল।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে মনসা মঙ্গলের আজকের পর্ব নেতার ঘাট। পরিবেশনায় পানিসাগর জলে বাসার রসরাজ মালাকার ও তার দল।

বিঘ্ন বিনাশায় সর্ব কল্যাণ হে তবে পার্বতীর প্রিয় পুত্র গণেশায় নমস্তুতে। পার্বতীর প্রিয় পুত্র গণেশকে বন্দনা করিয়া।

নাগমাতা মাগ শিরসা হংস বাহিনী অনেনে ভক্তি মাত্রেনে মাগ তুষ্ট ভর রায়িনী আস্তিক সমনির মাতা ভগিনী বাসুকী স্তোতা জরৎকার মনের বত্নী।

যেখানে গঙ্গা দেবীগো হইছে শতমুখী, আর তাহা দেখি বিভুলা হয় মনেতে অসুখী, বাবিয়া চিন্তিয়া বেরুয়া চালাইল তোতা, আর হেন খালে বস্ত্র লইয়া আসিলেন নেতা, বিষাম্বর না দেখায় মনসারোবর

ভাসিয়াইতে ভারী লোকাই ভদ্রাকে ভাবি ডর। নেতা বলে, শুনো কন্যা সাহেরে কুমারী, বকুলের তোলে অস্থি রাখো যত্ন করি। বিশাম্বর নাতে কেমন অসার চরণ অস্থি।

বিপুলায় দেখে নেতা বস্ত্র ভাখালে, বিপুলায় বলে তবে শুনো মাসি আয়, আর বসরণ ভাখালিতে পারে যদি আজ্ঞা পাই। বিপুলায় বলে বস্ত্র নষ্ট হইবার নয়, আর এ বলিয়া বস্ত্র কন্যা হস্তে তুলি লয়। প্রথমে ভাখালে গঙ্গা গৌরীর বসন, আর নেতা হইতে দশগুণ দৈল সিঙ্কন। পবন মণ্ডলে কন্যা বস্ত্র শুকাইল, আর একে একে ত্রিদেশের বসন পাকালিল। সর্বশেষে দয় কন্যা গো মনসার বসন, আর নেতা হতে দশগুণ দৈল সিঙ্কন। পবন মণ্ডলে নিয়ে বস্ত্র শুকাইল, আলতার কষে কন্যা লিখন লিখিল। গোবধ ব্রহ্মবোধ ভিত্রি বাথার, আর দেব মধ্যে নাই দেখি হেন দুরাচার। কোন দুষে খাইলে সান্দের সয় কুহর, আর কোনো দুষে খাইলে প্রভু দুর্লভ।

কইলা তিকাটিয়া ভত ফুল শেঙ্গা শেঙ্গা তিন জাতি আর সালে বসন্ত ইয়া জুকার দিলা রাত্রি বাপ লইয়া বর্তমানে করিয়াছ যে খাস আর তোমার কীর্তি জানে সব দেবের সমাজ রাত্র হইলে কর তুমি বড়।

আর বসন বাঙ্গিয়া কন্যায় লিখা দিল ঘুরি, বসন আনিয়া দিল নেতারে গুসর, আর বসন লইয়া চলে নেতা দেবের নগর। প্রথমে দিল গঙ্গা গৌরীর বসন, বস্ত্র দেখি জিজ্ঞাসা করে দুইজন, বসনের দৌথ দেখি অধিক সিঙ্কন, আর আজকার বসন নেতা দইল কোনজন। উজানি নগর হইতে বইনের জি আইল, আজিকার বসন খানি তিনি পাখালিল, আনিও সুন্দরী কন্যা গয়া।

যেই বর মাগে কন্যা দিব সেই বর গঙ্গা গৌরীর পুরে নেতায় প্রসাদে পাইয়া আটি দেশের পুরে নেতা গেলেন চলিয়া কিবা সুন্দরী কন্যায় লিখিলে লিখন আর তাহার কারণে আমার এত বিড়ম্বন আজি রাত্র কন্যা তুমি তাহ এই মত।

মনসা মঙ্গলের নেতার ঘাট পর্বটি শুনলেন। অংশগ্রহণে ছিলেন রসরাজ মালাকার, রাধাকান্ত মালাকার, অনন্ত কুমার দাস, রাজকুমার মালাকার, লিটন দেবনাথ, স্বপ্না মালাকার, বিকাশ মালাকার, রূপ কুমার মালাকার, নবকিশোর দেবনাথ। মনসামঙ্গলের পরবর্তী পর্ব বিপুলার সেতুপার।

এতক্ষণ বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থির আসর, 6:30 মনসা মঙ্গল গান, 7টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 মালঞ্চ, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আসর শুরু করি। আর তে আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, তো আপনার পরিচয় খান দিলাওকা।
1: সবাইকে নমস্কার, আমি ডাক্তার কৃষ্ণ নাগ চৌধুরী, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর, ধর্মনগর থেকে এসেছি।
0: আচ্ছা তো দাদাবাবু, আজকে আসর কিতা লইয়া আলোচনা করতা?
1: তো যে কোনো রোগ বা ম্যানেজমেন্ট, যেগুলো আমাদের পশুপালনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়,
0: আচ্ছা
1: এইসব কিছু নিয়ে।
0: আচ্ছা তো শুরু করি দিন।
1: সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা। প্রাণী পালন, পশুপালন, যার উপর মানুষের বা সাধারণ মানুষের যে অর্থনৈতিক ভিত্তি সেটা নির্ভর করে, এবং সেটা যে দুধ, মাংস এবং ডিম, এইগুলোর যে প্রয়োজনীয়তা, অর্থাৎ মানুষের পুষ্টি সাধন করে শারীরিক মানসিক বিকাশের লক্ষ্যে, সেইগুলোর দায়িত্ব প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, ত্রিপুরা সরকারের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের মূলত যে অঙ্গীকারবদ্ধ যে ডিম, মাংস এবং দুধে ত্রিপুরা রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ বা স্বয়ংভর করে তোলা উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার জনগণ, প্রত্যেকটা মানুষ যাতে তার দৈনন্দিন জীবনে যতটুকু মাংসের চাহিদা রয়েছে বা দুধের বা ডিমের, সেই প্রয়োজনীয়তা যাতে বা সেই চাহিদা যাতে মিটাতে পারে, ত্রিপুরার থেকে ত্রিপুরার জনগণের মাধ্যমে প্রাণী পালনের মাধ্যমে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা জনসাধারণের জন্য। কারণ ত্রিপুরায় গ্রামের দিকে বিশেষ করে অর্থনৈতিকভাবে বেশিরভাগ দুর্বল মানুষ, ওনাদের যে অর্থনৈতিক বুনিয়াদ সেটাকে সুদৃঢ় করার জন্য প্রাণী পালন বা পশুপালন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে সভ্যতা যখন থেকে শুরু হয়েছে। কিন্তু মানুষ সেটাকে পশুপালন হিসাবে নিত, সেটা থেকে কতটুকু তার যে অর্থনৈতিক দিক থেকে লাভবান হচ্ছে সেইগুলোর হিসাব নিকাশ আগে করত না বা করার মতো মানসিকতা ছিল না, বেশিরভাগই এই কৃষির উপর নির্ভরশীল ছিল। কিন্তু দিন দিন যে কৃষিজাত দ্রব্য উৎপাদনের জন্য যে যতটুকু জায়গা প্রয়োজন

0: রয়েছে, বা ফরেস্টের মাধ্যমে যে বন জঙ্গল বা গাছ এগুলো বিক্রি করে দামি গাছ হোক, যতটুকু তারা অর্থনৈতিকভাবে নিজেদের পরিবারকে সাহায্য করতে পারত বা সমাজের গঠনে সে ভূমিকা নিতে পারত, এই সুযোগগুলো দিন দিন বনাঞ্চলও কমে যাচ্ছে এবং কৃষিজাত দ্রব্যের যে উৎপাদন করার জায়গা যতটুকু প্রয়োজন সেগুলো দিন দিন কমে যাচ্ছে। সেই জন্য প্রাণী পালনটা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলে এবং গরিব মানুষের যে অর্থনৈতিক শারীরিক মানসিক বিকাশের লক্ষ্যে। সেই জন্য দেখবেন যে ত্রিপুরার রাজ্য সরকার প্রথমে হয়েছিল যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল, আমি যখন সার্ভিসে ছিলাম দিয়েছিল যে এটা পশুপালন দপ্তর ছিল আগে নাম, তারপর করা হয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, তারপরই ত্রিপুরা রাজ্য সরকারও সেই দপ্তরের নাম পরিবর্তন করে করা হয়েছে যে প্রাণী পালন বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। পালন নয় শুধু সম্পদ, আমরা যে কোনো কিছু করি না কেন সেটা সম্পদ হবে তখনই যখনই আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ বা রাষ্ট্রীয় জীবনে তার ভূমিকা অপরিসীম থাকবে, তখনই তো সেটাকে আমরা সম্পদ বলে ধরে নিতে পারি। আমি যখনই অসুবিধায় পড়ব বা আমার পারিবারিক উন্নয়নে, ধরুন ছেলে মেয়ের বা আমাদের স্বাস্থ্য প্রয়োজন, সেটার জন্য তাদের পড়াশোনার জন্য খরচ প্রয়োজন, সেটার জন্য বিয়ে হবে, কেউ অসুস্থ হলো তার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, সেইগুলো মেটাবে কে? আমি যাতে নিজের থেকে নিজেকে সাহায্য করতে পারি সেটার জন্য আমার নিজেকে যে প্রাণীগুলোকে সম্পদ হিসাবে নিতে হবে। এখন প্রাণীকে যে সম্পদ নেব সেটারও একটা কিছু ভিত্তি বা বুনিয়াদ বা ফাউন্ডেশন দরকার, সেটা হচ্ছে উন্নত প্রজাতির প্রাণী পালন যখনই আমরা করব তখনই সেটা সম্পদ হিসাবে নিতে পারবো। যেমন ধরুন যখন থেকে প্রাণী পালন শুরু হয়েছে, পালন সেটা সম্পদ হয়ে উঠেনি ততটা, তো তখন থেকে সবাই পালন করে আসছে দেশীয় জাতের প্রাণী বা প্রজাতির, দেশীয় প্রজাতির গরু হোক, ছাগল, ভেড়া, হাঁস, শুকর বা মুরগ পালন, সেইগুলো দেখবেন তাদের যে উৎপাদন ক্ষমতা খুবই সীমিত এবং নির্ভর করছে পুরোপুরি এটা সম্পদ হিসাবে, যখন তার উৎপাদন ক্ষমতা বাড়বে, উৎপাদন ক্ষমতা বাড়াতে গেলে উন্নত প্রজাতির প্রাণী পালন করতেই হবে। উন্নত প্রজাতির মধ্যে ধরুন সাধারণভাবে আমরা দেখি যে প্রত্যেকের ঘরে ঘরে মুরগ পালে, হাঁস পালে, এই যে খাকি ক্যাম্বেল হাঁস সেইগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছে, এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো দেশি হাঁস যদি 60-70টা ডিম পাড়ে বছরে, খাকি ক্যাম্বেল অন্তত 220টি ডিম পাড়ে, 180 থেকে 220টি ডিম পাড়ে একটা বছরে, তাহলে কয়গুণ হয়ে গেল, 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন। পালন যে পালনের খরচ যে সেটা কিন্তু প্রায় সমান, কিন্তু 3 গুণ উৎপাদন ক্ষমতা বাড়লে সেটার থেকে আমার যে লাভ, লাভজনক প্রাণী পালন যেটা সম্পদ হিসাবে ধরে নিতে পারব তখনই লাভ হবে। একটা মুরগ পালনের ক্ষেত্রে দেখবে আগে দেশি মুরগ এরকম 60-70 বা 80টি ডিম দিত বছরে, বর্তমানে যে কুরয়লার ব্রিড রয়েছে সেই ব্রিডগুলো ডিম পাড়েও বেশি এবং ওজন হয় অনেক বেশি, ডিম এবং মাংস দুটোরই যে চাহিদা বা উৎপাদন কুরয়লার ব্রিড থেকে অনেক বেশি পাওয়া যায়। আমি নিজে দেখেছি একটা কুরয়লার ব্রিড সেটা যদি 7-8 মাস বয়স হলে 5 কেজি পর্যন্ত ওজন হতে পারে, দেশি মুরগ একটা যতই হোক 2 কেজি বা 3 কেজি হতে পারে, আর সেটা 7-8 মাসে 5 কেজি ওজন, পাশাপাশি তার ডিমের সংখ্যাও অনেক বেশি। সেই জন্য এইগুলো যে বিজ্ঞানসম্মতভাবে পালন করা যাতে তার উৎপাদন ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায় কম সময়ে, সেটা এগ্রিকালচার হোক, সেটা প্রাণী সম্পদ হোক, বা যে কোনো যে প্রোডাকশন ওরিয়েন্টেড যেগুলো ডিপার্টমেন্ট বা দপ্তর রয়েছে, তাদের ভূমিকা হচ্ছে ঠিক সেই জায়গাতে। শূকর পালনে দেখবেন দেশি শূকর হয়তো 5টা বা 6টা বাচ্চা দেয়, শূকর 2 বছরে অন্তত যেগুলো আছে হাইব্রিড, সেগুলো লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, হ্যামশায়ার বা ল্যান্ডরেস, এইগুলো 2 বছরে প্রায় 20-25টা বাচ্চা কমপক্ষে দেয়। কোনো সময় একসঙ্গে একবারে একটা শূকরই বাচ্চা দেয় 17 থেকে 18টি বাচ্চা দিতে সক্ষম। শুধু তাই নয়, সেই বাচ্চাগুলো 3-4 মাস হলে পরে 25 কেজি 30 কেজি নয়, শুধু খুব কম সময়ে 80 কেজি 100 কেজি 2 কুইন্টাল 3 কুইন্টাল পর্যন্ত হয়ে যায়। এবং দেশি যদি একটা প্রাপ্তবয়স্ক শূকরও হয়, সেটা 50-60 কেজি 70 কেজির বেশি হয় না, আর এদিকে হচ্ছে 3 কুইন্টাল 4 কুইন্টাল। তাহলে কমপক্ষে 3-4 গুণ যে মাংসের চাহিদা বা প্রোডাকশন সেটা বাড়ছে, বিক্রি করে অনেক বেশি লাভ হচ্ছে। কাজে এক কথায় বলতে গেলে এই যে উন্নত প্রজাতির যে প্রাণী পালন, সেটা প্রথমে চিন্তা করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে সেইগুলোকে পালন করতে হবে, এবং যখন যেখানে প্রয়োজন যে কনসার্ন যে দপ্তর বা ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের, সেইগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলার মাধ্যমে আমাদের যে সচেতনতা প্রাণী পালনের দিকে, সেই সচেতনতা কাজে লাগিয়ে আমরা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি লাভবান হতে পারবো। পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকার যে অঙ্গীকারবদ্ধ দুধ, মাংস এবং ডিমে স্বয়ংসম্পূর্ণ বা স্বয়ংভর হওয়া, সেটাতেও আমরা হাতে হাত মিলিয়ে বা কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে আমরা সেই দিকে যেতে পারবো। সেটা হচ্ছে একমাত্র রাস্তা, অন্য কোনো রাস্তা নেই।
1: তো দাদা, খুবই সুন্দর আলোচনা শুনলাম, আমি আর মাঝে দিয়া কথা কইলাম না, অত মনোযোগ দিয়ে শুনছি। আমরা কৃষক ভাইরাও নিশ্চয়ই আপনার আলোচনা, এই মূল্যবান আলোচনা নিশ্চয়ই শুনছেন। তো আজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: ঘর গৃহস্থী আসরে দাদা আমরা আইছি, এটা কোন গ্রামে আইছি?
1: চণ্ডীপুর গ্রাম।
0: চণ্ডীপুর গ্রাম। তো চণ্ডীপুর গ্রামটা তো বেশ বড় গ্রাম বোধ হয়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো এটার মধ্যে কোনো পার্ট আছে নি, মানে মনে করেন উত্তর বা মধ্য এরকম কোনো কিছু আছে?
1: হ্যাঁ আছে আছে।
0: এটা এটা কিতা
1: আমরা এটা পশ্চিম চণ্ডীপুরই ধরে।
0: পশ্চিম চণ্ডীপুরে এখন
1: হ্যাঁ
0: ধরে?
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, তো মোটামুটি এই গ্রামেরই আপনি বাসিন্দা?
1: হ্যাঁ এই গ্রামের।
0: মোটামুটি কত বছর ধরে কেন আসুন?
1: আমরা তো এটা আমরার কিতা কইতো আমরার বাবা কাকু তারার জন্ম এখানই
0: আচ্ছা আচ্ছা,
1: চণ্ডীপুরে।
0: মানে বাপ ঠাকুরদের আমল থেকে
1: হ্যাঁ হ্যাঁ
0: এখানে
1: হ্যাঁ
0: আসুন। তো এমনি তো মোটামুটি আপনি কিতা করুন, খেত কিছু করুন নি? কিছু
1: হয়তো অল্প স্বল্প।
0: অল্প স্বল্প অল্প স্বল্প করুন। তো এইবার যে আপনার যে খেতে যে আপনার নাম শুনছে,
1: হ্যাঁ
0: তো এটা কিতা আপনি আবিষ্কার করছিলেন নি?
1: না আমরা আউসকেত হয়েছে না,
0: তে
1: আমরা
0: আউ
1: সাইল।
0: আচ্ছা সাইল করবা।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো আবিষ্কার তো আপনারা করুন না এখানে,
1: জল টলের অসুবিধা হয় এই কারণে করা হয়
0: তো
1: না।
0: আপনার এখানে জল কিতা? আপনার এখানে তো লুঙ্গার মতো জায়গা, আপনার এখানে জলের কিতার অভাব?
1: না তারপরেও প্রবলেম থাকে জলের, অনেক সময় জল পাওয়া যায় না, ওই কারণে করা হয় না। তো এইবার কয়েকজনে করছে, দুই একজনে করছে এইবার আমরা এদিকে।
0: আচ্ছা আচ্ছা, ফাঁকে একটা কথা কইলে, আপনার
1: হ্যাঁ
0: নাম কিন্তু আমি জিজ্ঞেস করলাম না, নামটা
1: আমার নাম অনিল দেবনাথ।
0: আচ্ছা। তো যাই হোক, তো অনেকেই তো মানে ধরেন আপনার আবিষ্কারটা করতে চায় না,
1: হ্যাঁ
0: অনেক কারণ দেখায়
1: হ্যাঁ
0: যে অমুকে হরিণ না তমুকে হরিণ না। তো আপনিও কিন্তু এইটার মতোই নেই?
1: এটার মতো বলতে দেখেন গরু ছাগলেরও প্রবলেম আছে,
0: আচ্ছা
1: অনেকে ছাড়িয়ে রাখি দেয়।
0: হ্যাঁ
1: তারপরে জল টলেরও প্রবলেম আছে,
0: আচ্ছা,
1: ওই কারণে আর কি সবে করতে রাজি হয় না।
0: সবে করতে রাজি হয় না? আচ্ছা, তো মোটামুটি ওই সাইল খেত আপনার সবে করে দেখিয়া?
1: হ্যাঁ সাইল খেত সবই হবে।
0: আচ্ছা, তো এমনি কিন্তু আপনার ব্লকের লোকে আপনার

0: যোগাযোগ আসেনি?
1: লোকাল লগা যোগাযোগ বলতে মোটামুটি আছে আর কি।
0: হ্যাঁ, ধরুন বাইবার যে আপনার ক্ষেত্রটা যে করবা, আপনি নিশ্চয়ই মানে আপনার কৃষি অফিস থেকে বোধহয় বীজ টিজ পাইছেন নাকি? তা তো ইটি যে আপনারা যে লাগাইবা, এটা কি ধানের বীজটা আপনারা লাগাইতেছেন?
1: ওইটা তো বাইরে আনছোই না, আমি আসলে ওইটা সঠিক কইতাম পারলাম না নামটা কিতা।
0: অন দিলে বোধহয় কিতা গোবিন্দ দেয় মনে হয়, আর সোহাবাগী বোধহয় বা এরকম কিছু দেয়।
1: বোধহয় এরকমই।
0: তো এইটা যে আপনারা যে লাগাইবা, যে কি পদ্ধতিতে আপনারা লাগাইবা?
1: এটা তো পদ্ধতি বলতে ওই যে
0: একটা আছে ধরুন শ্রী পদ্ধতি আছে, আর এমনি যারা আমরা সাধারণভাবে আমরা আগে যারা লাগাইতো এলোপাতারি করে
1: না
0: লাগাইতো,
1: এলোপাতারি না, এটা লাইন টাইনেও লাগানি হইব।
0: লাইন টেনে লাগানি হইব। আচ্ছা, তো এমনি কিন্তু আপনার শ্রী পদ্ধতিতে করলে কতদিনের সারা আপনার দিন লাগাইন?
1: শ্রী পদ্ধতি করলে তো এক সপ্তাহের মধ্যেও লাগানি লাগে,
0: মোটামুটি 12 দিনের? হ্যাঁ,
1: 12 থেকে 15 দিন এরকম
0: ভিতরে ভিতরে লাগাই। তো আপনারা কিন্তু এইরকম লাগাইন না মনে হয়?
1: না এবার এরকম প্ল্যান নাই।
0: আচ্ছা, তো এইরকম তো এমনি গুছা আপনার কয় গাছা দিবা, 2 গাছা বা 3 গাছা এরকম দিবা নাকি?
1: 3-4 এরকম।
0: 3-4 করে এরকম দিবা। আচ্ছা, তো এমনি তো জমির মধ্যে কিন্তু আপনি মানে সার কিতা প্রয়োগ করুন?
1: গোবর,
0: গোবর সার দিন। তো আপনার এই ক্ষেতের মধ্যে গোবর নিয়ে আপনার পোষায় নি?
1: নিতে তো লাগবো, এটা যে ওখানের যে সার এটা দেওয়া, ইউরিয়া টিউরিয়া দেওয়া তো আরো জমিন নষ্ট হয়ে যায়।
0: জমিন নষ্ট হয়ে যায় না? এখন আপনার সরকারও এইভাবে কইছে যে আপনারা যাতে জৈব সার যাতে ব্যবহার করুন, কারণ রাসায়নিক সারে তো আপনার মাটিটাও নষ্ট হয়ে যায়। আর দেখা গেছে আপনার এইবার যদি মনে করেন একটা আনুমানিক মনে করেন আপনি 5 কেজি সার দিলা, দেখা যেতেছে আগামী বছর যখন আপনি করবো এখানের মধ্যে আবার 5 কেজি হয়ে যাবে, আপনার 10 কেজি দিতে লাগবো
1: লাগবো।
0: মানে এই অতিরিক্ত সারে কিন্তু আমরা কিন্তু জমিটা কিন্তু আমরা নষ্ট করে
1: নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়।
0: তো এই যে গোবর টোবর যে আপনার দিতে আসুন বা এটা কিন্তু আপনার কিতা কিনে আনতে লাগে
1: না?
0: আপনার
1: আমরা আমরা আছে
0: আপনার
1: বাড়িতে, আছে গরু টরু, আছে
0: গরু টরু আছে,
1: কিনা লাগে না।
0: আচ্ছা, মানে আপনার হয়ে যায়। আচ্ছা, তো এমনি তো ব্লকের সঙ্গে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, মানে কোন সময় কি কোন ফসল আপনি পাইতা, মানে বীজ পাইতা বা ধানের বীজ পাইতা, এটা তো আপনি ফাইন বোধহয় না কিনা?
1: মিলে
0: মিলে। আচ্ছা, তো এমনি কিন্তু আপনার কিন্তু কোনো রেজিস্টার্ড কৃষক নেই?
1: না না
0: রেজিস্টার্ড কৃষক নেই?
1: না,
0: বা ওই যে কৃষি সম্মান যে নিধি যেটা কিছু যে পাওয়া যায় বছরে যে কিছু টাকা মিলে, এরকম আপনারা পাইননি?
1: না এটা আমরা পাইছি না, আমরা বাড়িতে পাইছে, আমরা
0: আচ্ছা আচ্ছা
1: ঠাকুরতারা করে পাইছে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও তো বোধহয় বোধহয় জায়গা নিজের নামে জায়গা হয়তো লাগে
1: সম্ভবত, যদিও আমরা আছে, তারপরেও আমরা তো দেখেন সব সময় খালি তো ক্ষেতের উপরে আমরা নির্ভরশীল না, এই কারণে সব সময় তার লগে যোগাযোগ রাখা যা হয় না, ওই কারণে হয়তো আমরা পাই না।
0: তো এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি ইয়ে লাগাইতে আসুন এখন যে আপনি?
1: আমরা ধরেন 2 খানির মতো আছে।
0: 2 খানির মতো আছে? তো এইখানের মধ্যে এই জমির মধ্যে কিন্তু আপনি আগেও চাষ করছেন?
1: হ্যাঁ।
0: তো কিরকমে আপনারা ইয়ে পাইতা, এটার ইয়েটা কিরম পাইতা, ফলনটা কিরম পাইতা,
1: এটা ধরেন
0: একটা একটা আইডিয়া করলাম আরে
1: খানি প্রতি,
0: হ্যাঁ খানি প্রতি
1: ধরেন 20-25 ফালি এরকম।
0: 20-25 ফালি? আচ্ছা, তো এই যে 20-25 ফালি আপনার পাইতেছেন, গত বছর পাইছেন, আশা করা যায় এবার কিবা বেশি পাইবা না কম পাইবা, এরকম কিছু আছে?
1: আশা তো আমরা বেশি হই, তখন যদি উপরবেলায় দেওয়া যায় আর কি।
0: তো এমনি তো আপনারা যে জায়গার যে পজিশন, এই জায়গার পজিশন তো একটু লুঙ্গা টাইপ জায়গা অনেক?
1: না সেই লুঙ্গা না, যে টিলার সিপা তাও না, কিন্তু জায়গা ভালোই,
0: জায়গা ভালো আছে। ভাই এমনি কি কোনো ধরনের মাটি উটি পরীক্ষা করাইছিলেন আপনার ক্ষেতের?
1: না আমরা এটা বোধহয় হয়েছে না, যদিও আমি এটা সঠিক জানি না।
0: আচ্ছা, মানে অনেক সময় তো যেমন মাটি পরীক্ষা হলে বোঝা যায় যে মাটির মধ্যে কি ধরনের খনিজ গুণের অভাব আছে কিনা না, এটা বোঝা যায়। তো এই হিসাবে কিন্তু তারা কিন্তু আইয়া কিন্তু মাটি উটি পরীক্ষা করে, কিন্তু
1: করে করে করে।
0: তো
1: আমরা এদিকেও করছে, তবে আমরা এটা করা হয়েছে কিনা এটা আমি সঠিক জানি না।
0: বা অনেকে আবার ইয়েও করতে চায় না, যে মনে করে যে আমার মাটি তো উর্বরতা শক্তি বেশি আছে, তো অতএব আমি এটা করতাম এখানে। হ্যাঁ, এই কারণে, এই কারণেও আছে। তো যাই হোক, আপনি মোটামুটি মানে মনে হইতেছে এবার বোধহয় আপনার বোধহয় খুব বেশি দিন ধরে এই ক্ষেতে কাজ করেন না বোধহয়?
1: না আমি তো আসলে সব সময় পারি না, আমার অন্য একটা কাজ আছে, ওই ওই কাজেও যাই কি, ওই তো যখন একটু টাইম পাই তখন।
0: মানে ওই মানে সিজনাল ভাবে আপনারা কাজ করুন আপনি? যেমন ধরো এমনি কি তার সবজি টবজি এগুলা আপনি লাগাইনি?
1: এটা টুকটাক আর কি, এটা বাইরেই লাগাই।
0: মানে বিক্রি করার মতো নাই?
1: না
0: আচ্ছা,
1: এটা নিজেরা লাগি,
0: নিজেরা লাগি। মানে মানে বিক্রির উদ্দেশ্যে আপনারা করুন না?
1: না না,
0: বা শীতকালীন যে সবজি যে আপনারা

0: যেটা করছিল এটার মধ্যে
1: যেমন
0: কত
1: আলু টালু,
0: হ্যাঁ আলু
1: এটা অল্প লাগানি হয়েছিল, এটা নিজেরা লাগবে।
0: নিজেরা লাগবে। আচ্ছা, তো যাই হোক, দাদার লগে অনেকক্ষণ কথা কইলাম, ভালো লাগলো। যাতে আপনার যাতে ক্ষেত কৃষি যাতে আরো উত্তরোত্তর সিবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার নমস্কার।

এতক্ষণ কিষাণবাণী শুনলেন, আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর মনসামঙ্গল গান শুনবেন।

বিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতীর প্রিয় পুত্র গণেশায় নমস্তুতে। পার্বতীর প্রিয় পুত্র গণেশকে বন্দনা করিয়া বিঘ্ন নাশ কর।

নাগ মাতা মাগ শিরসা হংস বাহিনী অনেনে ভক্তি মাত্রেন মাগ তুষ্ট বর রায়নি আস্তিক সমনির মাতা ভগিনী বাসুকি স্তোতা জরৎকার মনের বতনি।

মানে গঙ্গা দেবী গ হইছে শতমুখী, আর তাহা দেখি বিভুলা হয় মনেতে অসুখী, বাবিয়া চিন্তিয়া বেরুয়া চালাইল তোতা, আর হেন খালে বস্ত্র লইয়া আসিলেন নেতা, বিষাম্বর নাথে গায় মনসারবর অবশ্য।

জিয়াইতে ভারী লোকাই ফদ্দাকে ভাবি ডর। নেতা বলে, শুনো কন্যা সাহেরে কুমারী, বকুলের তোলে অস্থি রাখো যত্ন করি। বিশাম্বর নাতে কেমন অসার চরণ, অস্থি সব রাখে।

বিপুলায় দেখে নেতা বস্ত্র ভাখালে, বিপুলায় বলে তবে শুনো মাসি আই, আর বসরণ ভাগালিতে পারে যদি আজ্ঞা পাই। বিপুলায় বলে বস্ত্র নষ্ট হইবার নয়, আর এ বলিয়া বস্ত্র কন্যা হস্তে তুলি লয়। প্রথমে বাকালে গঙ্গা গৌরীর বসন, আর নেতা হইতে দশগুণ দৈল সিঙ্কন। পবন মণ্ডলে কন্যা বস্ত্র শুকাইল, আর একে একে ত্রিদেশের বসন পাকালিল। সর্বশেষে দ্বয় কন্যা গো মনসার বসন, আর নেতা হতে দশগুণ দৈল সিঙ্কন। পবন মণ্ডলে নিয়ে বস্ত্র শুকাইল, আলতার কষে কন্যায় লিখন লিখিল। গোবধ ব্রহ্মবোধ ভিতৃবাথার, আর দেব মধ্যে নাই দেখি হেন দুরাচার। কোন দুষে খাইলে সান্দের সয় কুহর, আর কোন দুষে খাইলে প্রভু দুর্ল।

লাতি কাটিয়া ভত ফুল সেঙ্গা ফুল সেঙ্গা সেঙ্গা তিন জাতি আর সালে বসন্ত ইয়া জুকার দিলা রাত্রি বাপ লইয়া বর্তমানে করিয়াছ যে খাস আর তোমার কীর্তি জানে সব দেবের সমাজ রাত্র হইলে কর তুমি বরের।

আর বসন বাঙ্গিয়া কন্যায় লিখা দিল ঘুরি, বসন আনিয়া দিল নেতারে গুসর, আর বসন লইয়া চলে নেতা দেবের নগর। প্রথমে দিল গঙ্গা গৌরীর বসন, বস্ত্র দেখি জিজ্ঞাসা করে দুইজন, বসনের দৌথ দেখি অধিক সিঙ্কন, আর আজিকার বসন নেতা দইল কোনজন। উজানি নগর হইতে বইনের জি আইল, আজিকার বসন খানি তিনি পাখালিল, আনিও সুন্দরী কন্যা গয়া।

যেই বর মাগে কন্যা দিব সেই বর গঙ্গা গৌরীর পুরে নেতায় প্রসাদ আর ত্রিদেশের পুরে।

0: আকাশবাণী আগরতলা তাবুক জিয়াংজাগো চিনি তিনি সঞ্চা চড়ানি ককবরক আওয়াই পান্দা পান্দানি পুইলাও তিনি খানার জাগান আচু আচুনি কথমা পান্দা তিনি খানার জাগান রান্দি জগনি কথমা
1: হাকিয়ালে থাকতে ও তুই কোনো থাকসই কাবরক থাকে সানা মাইক্রি টংনা নকরিং সুগই ও পারণ বড় মাই নাগৈ মাইসি কাপি মানে মাইসি কাপন সে ও হাগর তলাব খুলাই যাও ব্রক মাসং নুই আর ও টংলাই যাও কান্না সে দি করি খা জানাও মাইকুরি খা এই দিন কাইসা কাই বসালা সুকাপ মান ও আমা ই পার ও নকুরু নক দক সালাই কুড়ি দক সালাই দে বসুম হাই দো তুমি তামা আসু বিগ্রা সুসুকা হানুম
2: আচ্ছা বঙ্গা কামিও গবং বরক তো না
1: নক কুরু দনক দক সালাই কুরু দনক দক 126 গর
2: অঙ্কা পরকে করিং সো কথা
1: বকাই কুরি খা শেষ কানাজরা রি কুরি খা
2: কা সারা ব করি বিনে
1: ও কাই সানো
2: খরকসা
1: খরকসা সলা
2: তা পুরে
1: সলা
2: সলা
1: ও কেন নো বসালা সলা বসা জলা সুঙ্গাপু আমা তাম আমতি বড় নু আব সাইদে মন ও বাবু সাই মানে লাইতাম লাই সঙ্গান তো আগিও দিন দাদু সং নানা সং সালাঙ্গো যে বছর তালি থুকা হাকে বড় বিগ্রা সংপো আমি হি সামান তং তো তাম হি আমা আও আগে নি নানা সঙ্গে দাদু সঙ্গ সালামা তো জানি তালে থুকা হাঁকাই শেষে হাঁকে বড় বিগ্রা সংপো
2: থইমাং তং হাঁকাই সামুতাং হাঁকাই বিগ্রা খাওয়ানি সাইখানার
1: সাইখানার কথা
2: ও বসলা না
1: গেবা আমা চিনে বড় তালি তং খুনো তংলাই তো যতন সে তংকে চিনবো তংলাই তো ওকে না আমা ও তালি রে তুম নেছি বড় মালালে নো মাংলং না তো নাইগ্রাম তামা এ কানমা দিন কসার হওয়া দানো নু কষা কানি তো নাং ফেয়াছেন নগর টংসুকি আমি খেলে মানে ককসা খাবো
2: বসলাবো মানে ককসার
1: ককসা গেলাম খাতা তুই কল আসা লাল দলসা বল ফাঁকা নাই গেলাম থাকা হানো
2: সা বাবা
1: বিন বসালা
2: বসলা
1: ই লাইট কেসব গিয়া সাক এ বল রুম কেসব গিয়া সাক ই তুই গোলা পারে আসা আং কথা দো সিদিন ও পাই খেলে আং ঠিক আছে সারি ঠিক আছে আমা আং থাকা কো তাবগুলাই হিনাই ফাতরা সারি না বিসগাং দাবাই থাকাবো উত্তর নাহারে থাকবো থাকতে থাকতে থাকতে থাকতে থাকতে একদম বহুত কোসাল বলং আগি বা বলং কত কত টংলে বলং থাং হাবাই গাহা গাই ও জারাম বহু ফাংসে কতর মা তং ও জারাম বড় নগৈ জাংরি জাকফাকো নিনা নিনা ব্যাংক থানায় ফাইসলা নাম হিন সাহানি ন

0: ti paro la ñani har tho ko ka no ti bas mani
1: ki reza khan su kan awle ko
0: bo a ke nu yang tini phari do ang te ha par thlei ne do na ani yar se an ta ki dang no sa khle yang sa na sum sum yo ok ya nam tin sa ka bo ai thang ka bo thang ba ha blok thai ja thang ma lai khan no a ba sa sokle thui tong ho e la tra petra ko ja har har le ta le
2: ma lai
1: kwa ta le sa ba bo
0: bo ta le bong kho
1: ha kir mai sa
0: o ba bo ta le bong kho bo bo kha jong kha bo sa sa bu je tong kha bo so sa na ni na kha tam jan ni ung na a je se pan ung thu
2: ta khai ba nu da khai
1: na
0: ya kung kong ni do moi jang ni kha no o korta nung sa bang kho bu sa gra de o korta ha ke na phung sa bu sa kha no u sa bu la no মুনিছ আ আং তালিরে তো ফেমাসে বিপদ কত কত লাইফ হেগা আকেনু কে সাবং কাসলা অ আকউ জেনুং পয়লা লামা মা বল জারাম মালে বুয়া জারাম বুফাং অ বুফাং নে তালেখা আং আইদা হংকাইবা ও জারো মানু ক কসে রহ দো তামু বিনি বঠাই ন বস ব্রুম বাইও থা বারো থায়ো মুনো তক্সা তক্তি সেয়াবু তামু আখে উনুং তো সাইরো হজা দে অ তো আব আগে সাত রাজানী দন সাত খান রংচা গোলা আরো কলাংজাক আগে ও জারাম আর আছে কতরঙ্গে খলব তো বিন তল সিবুক তো সিবুক হাওয়া মানকায় বপলমতে থাঙ্গই টকসা চুক্তি ক্লাই থি এনে যাই তাবো নাকায় খুঁজিলামান তো থানি তাবানা সিদি আগে আন তালে বরং খুনা নাইদি মানে তঙ্গ তাহক তাং তাহুরি তঙ্গ থানি নুন কতল কুচুক এই খাই কল কল সেঙ্কারি খোঁজাই কল কল হাডলি বুলজাকো কেন তামি সাহস মানে ও কর্তা গির্জা খাবো ও কর্তা ও কর্তা তো বুঝাগ্রা দি তামাশো থুকা হো সাব সাব সাব আংসি আমি আন তালে নতুন ফেমাজ নাই সাব আংখা আংখাই লামাবো গোলাপ বুড়ি মালে মানে অ বুড়ি তালেখা আং আমি সাকাবো ওখাই অ বুড়িব মালাইখাই আনো বিন তালে মালাইখাই সুই তাবো আং মা সাকাতো তাও বনি মাখানো কে কেসে সুনাই করে হেন বুফা পন্ত বন্ধ নখে মুখান হানে লাইফো অ বুড়িখাই কে খুব সতি বুড়িছে মুখাং পাই আসলা আর বোন আমার বাকে বন্যা বুফাপন হানে খাই তো আপনি বি চেং নাই তাও থাকতে নই খবর থাকছাই দি বনুমার বাকে থাই কেন্দ্র তাও খোনা যাক তাও পাই মাতংখা অবাই খেলে বড়নি কপাল চিড়ি গো ফাই মাই চিড়ি মুখে কপাল চিড়ি গো হিনি সাহো আগে আদ বুড়া বুড়ি রাও না আসো সালং মাতং আপটি খেলা চুং মাসং নাঙ্গো আওলাই থাকু থানো থানো তেনা মালাই খানো মাইং তালে না বা বিরাট কতল না লদর যাক হাফ লগ কেন অব তাও তামি সচানো বাবু বিয়া গরু গুলাই লঙ্কালে কেন ও কর্তা অ কর্তা হিন সজাগানো সিজাইয়া দ্রবসা অ কর্তা অ কর্তা একবার বুপরা বই সজাগানো সাবং খুব আং সে কর্তা আংসে আনো ক্ষমা খাই যাদি ইংকাই নুখাই সাবং খা আনো পরিচয় দিকে দি আং আন তালে তো ফেমাছি নুখাই সাবন তালে খাসলা অ আংখাই উ নু লামাও মাইং দে মালে ব মাইং দল মালে মানে কাসারও মাসা তংনাবলে ইয়াকুং চুং হ্যাঁ চিকনতে ও আবন তালে খা আং আপতি হিন সাকা দাকে ও মাইং বান কো কসাই হবলে মালাই খাই সুমু জা দে তাং আন ইয়াকুং কংছা আবাই চিকন না
1: হারি কংছা তাং চিকন
0: হিমি মা ইয়াং তং আং আখাই নে সাইর হরা না ও আবো নুং তাবো কিবিল থাংপুরু বিনি সাকা নন বক্সা দি হিন সাদি গেবিন জাকুং হামাই থানাই সাদি যত মাই নুমাই বাকিয়ান থানাই
2: ও ব
0: আপ্রুকাই থাকাতে থান থাঙ্গো থান থাঙ্গো থান থাঙ্গো থাকা হাঁকাই ও কুম্বিনী তালে মালে রেখা না আবার তাইসা কঠোর ও কর্তা অ কর্তা অ কর্তা অ কর্তা আমি সজাকা সিজাইয়া ও সাব সাব আং সেই আং আন তালে না ওর দুঃখ ফাইজামাছি আন তালে বাতে বসু চাল খাই

Masuk jora, ফাল্গুন্তি দেববর মানে খরাংবাই যাতনি রেসাম খনাবাইকা আকাশবাণী আগরতলা অরণ পাইখ্যা চিনি তিনি হরনি কক বরক আওয়াই পান্দা যতনানো হর কাহাম।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 এবং ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাস হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছরে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের

0: একাধিক ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছরে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইটালির জানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর আলোচনার জন্য লোকসভায় পাঠানো হয়। বিলটি ইতিমধ্যেই লোকসভায় অনুমোদিত হয়েছে। বিলটি 2007 সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, 2025 সালের আয়কর আইন এবং 2026 সালের অর্থ আইনে সংশোধনের জন্য সংসদে আনা হয়। চলতি আর্থিক বছরে 5ই জুন উত্থাপিত আয়কর আইন সংশোধনী অধ্যাদেশের পরিবর্তন করে এই বিলটি আনা হয়েছে। রাজ্যসভায় ছাড়পত্র মেলায় সংসদে আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করে তোলার সংস্থান রয়েছে এই বিলে। কোনো ব্যাংকার্স বুকের ইলেকট্রনিক্স বা ডিজিটাল নথি তথ্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এবং আইনত বৈধ হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সংসদের নিয়োগ এবং তাদের কাজকর্মের স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা। এছাড়াও একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের প্রস্তাব রয়েছে এই বিলে। শ্রী মেঘাওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কাজ চলছে তারই অঙ্গ হিসেবে এই বিল আনা হয়েছে। মন্ত্রী বলেন, আধুনিক স্বাধীন এবং অভিন্ন ট্রাইব্যুনাল ব্যবস্থা তৈরির প্রস্তাব রয়েছে এই বিলে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপি জানিয়েছেন, পেট্রোলের সঙ্গে ইথানলের মিশ্রণ 20% থেকে বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে শ্রী গোপি বলেন, শুধুমাত্র বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদের পরামর্শের পরই ইথানল মিশ্রণের পরিমাণ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে। নীতি আয়োগ, গাড়ি নির্মাতা সংস্থা, কারিগরি সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে বৈজ্ঞানিক উপায় যাচাই করে ধাপে ধাপে ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচি চালু হয়েছে বলেও তিনি জানান। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভার অধিবেশন দিনের মতন মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর দুটোয় ফের নিম্নকক্ষের অধিবেশন বসলে বিরোধী সদস্যরা নিট ইস্যুত সরবন এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। চিৎকার ও চেঁচামেচির মধ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল পাশ হয়। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সংসদে শৃঙ্খলা বজায় রাখার এবং সবার কাজে বাধা সৃষ্টি না করার আবেদন জানান তিনি।
1: মেরা অনুরোধ হ্যাঁ কংগ্রেস পার্টি ও বিপক্ষ কে সাথিও কো কি জব ছাত্র আন্দোলন কো লেকর কে সরকার চর্চা কে লিয়ে তৈয়ার হ্যায় তো আপ বিলকুল চর্চা কে দৌরান হঙ্গামা নহীঁ করেঙ্গে ওর গৃহমন্ত্রী জি কা সরকার কা জবাব পূর্ণ রূপ সে পুরি তরহ সে শুনেঙ্গে শান্তি সে ইয়ে ভি আপ বিশ্বাস দিলানা পড়েগা।
0: বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয় সদ্য প্রকাশিত বই স্যাফরন সার্চের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তার বাসভবনে এবছরে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল এক আলোচনায় পদকজয়ীরা এবারের গেমসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, ফিতে কেটে সম্মান লাভ হয় না। এক তরুণ ক্রীড়াবিদ বা পড়ুয়ারা যে মনোবল নিয়ে খেলতে নামছেন তার মধ্যে দিয়ে সম্মান লাভ হতে পারে। খেলো ইন্ডিয়া কর্মসূচির গুরুত্ব বাড়িয়ে তুলতে ক্রীড়াবিদদের প্রতি আবেদন জানান তিনি।
1: স্পোর্টস ব্যবস্থা এক বাত, লেকিন দেশ মেডেল তব প্রাপ্ত করতা হয় জব দেশ মে স্পোর্টস কালচার বনতা হয়। দোস্তো, আপনি বহুত বড়া কাম কিয়া হয়, দেশ কা নাম রোশন কিয়া হয়, আপকো মে বহুত বধাই দেতা হুঁ, আর আপ বিশ্বাস কিজিয়ে আগে ভি আপ বিজয়ী হোঙ্গে।
0: 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুব শক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ স্মরণ করা হবে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতন এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণ থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করবেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষ স্মরণ রেখে এই প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই গান গাওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হাড় ঘাট তিরঙ্গা কর্মসূচি দেশের সম্মিলিত শক্তি এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক উদ্যোগ। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন, এবছর এই কর্মসূচি বন্দে মাতরমে সার্ধ শতবর্ষের সঙ্গেই উদযাপন করা হচ্ছে। এর ফলে প্রত্যেক দেশপ্রেমীর হৃদয় আরও উদ্বুদ্ধ হয়ে উঠেছে। তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি এবং বন্দে মাতরম গানের মধ্যে দিয়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় আজ হাড়ঘাট তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মিছিলে নেতৃত্ব দেন। গোষ্ঠপাল সরণ থেকে শুরু হয়ে মিছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে শেষ হয়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রিসভার সদস্য সহ বিজেপি বিধায়ক, কর্মী, সমর্থক এবং হাজার হাজার মানুষ এই তিরঙ্গা যাত্রায় পা মেলান। মিছিল শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান তিনি। শ্রী অধিকারী বলেন, সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কলকাতার রাস্তায় তিরঙ্গাময় হয়ে উঠেছে। শুধুমাত্র ধর্মীয় মাহাত্মকে নয়, সকলের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাজ্য সরকার এবার রাখি বন্ধন উৎসব পালন করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
2: এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম, যাতে এবারে রাখি বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সবার বন্ধনকে আরো সুদৃঢ় করে।
0: পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইটালির জানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত মাসে উইম্বলটন খেতাব জয়ের পর এখনও পর্যন্ত টেনিস কোর্টে নামেননি সিনার। গতকাল সিনসিনাটি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 এবং ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছর কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতন শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও কল্পনা দেববর্মা তিনি ককতুমা ভূভাগ রংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী লোকরগ্ন।

0: জাগ যত্ন নগ্নগতি সাজাক হাকত নিবানা হানো হামজাক মুংনিমারি নুকজাগো অবানা রি সিমিয়া অবংখা চিনি লাইবুমা চবাতে সাকবে দোগলাংনাই রকনিমারি নগবার বাইনার জাগৈ তমা অবানা মৈতু খাইরে রুব চং চং ভারত নি বরক চং যত্ত থানচা অসামুবতাং বসং হামজাক মুংনি ফুনুকমারি হিনে সাকা প্রফেসর পরেশ দেবনাথ।
1: এই কর্মসূচির মধ্য দিয়ে দেশাত্মবোধ জাগ্রত করার যে বিষয়টা সেটা একেবারে ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা গ্রামে পৌঁছে গেছে। আমি দিল্লিতে এটা জাতীয় পতাকা উত্তোলন করলাম আর সেটা প্রচার করলাম, এটা থিওরিটিক্যাল হয়ে যায়, তাত্ত্বিক হয়ে যায়, কিন্তু যখন একেবারে একই কাজ বাস্তবিক করে তোলা হলো, প্র্যাকটিক্যাল করে নেওয়া হলো, এই বাস্তবিক কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেকটা গ্রামের মানুষের অংশগ্রহণ হলো এটা দিয়ে, এটা যখন সবাই বুঝলো, স্বাভাবিক কারণেই তার মধ্যে একটা নতুন জাতীয়তা বোধ জাগ্রত হবে।
0: বানানি পালি খাক থাং তঙ্ক চাংতে হামক্রাইনি মারি হর ঘর তিরঙ্গা আবো কাইসা সামং বতাং সিমিয়া আবো হা কতন হামজাক মুংবাই চং যতন খতং তং সাবো খাওই ভারত নি বরক নি সিনে মংরব। কক্তমা খতল নি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
2: সিটু কিষাণ সভা উপজাতি গণমুক্তি পরিষদের ত্রিপুরা খেট মজদুর ইউনিয়নে চেতনবাই তিনি আগরতলা মুংচিসা সানু সানি জেল বড় সভা সংসার জাখা ও কাইব্রী মথানি চেতনবাই ওরেন লাম্পরানি সিমি হিম্ব তকাইসা আউলিনি জুদা জুদা লামাও হিমলাখা প্যারাডাইস লাম্পরা ও পুলিশ ও হিম্বতন কাসুখা আরও লুকুথুম আগেনি মন্ত্রী অকরা মানি সরকার ককশিল চাখা বিজেপি হাফাংনি জরাব তঙ্কসং লুকুরক রাংথংনি জঞ্জাল কলাইমা তঙ্খা সিপিআইএমনি হাস্তে টাঙ্করা এবার কেবনে বদনে অজা জিতেন্দ্র চৌধুরী মুংচিসা সানমুং সাজাক মুং ফুনুগী কগ্না রেখা সিতুনি হাস্তে কাসকু মানিক দে টাঙ্করা শঙ্কর প্রসাদ দত্ত কৃষক সবানি হাস্তে কাসকু পবিত্রকর ত্রিপুরা খ্যাট মজদুর ইউনিয়নে কাসকু শ্যামল দে গণমুক্তি পরিষদ নিয়ে টাঙ্করা রাধাচরণ দেবর্মা আকর্ষণ ও সামগুতাঙ্গ মানজাখা হাস্তে নিতাইব জুদা জুদা থায় ও কাইব্রী মথানি চেতন বাই জেল বড় চবা সংসার জাখা সালগ্রা হাঙ্করনি বিলুনিয়া সাবরমতাই শান্তির বাজার পটিশরি ও জেল বড় চবা সংসার জাখা ও সামুবুতাঙ্গ মানজাখা এমএলএ দীপঙ্কর সেন অশোক কুমার মিত্র সিটুনি অজা তাপস দত্ত বিজয় তিলক আগেনি এমএলএ প্রভাত চৌধুরী সিপিআইএম অজামাচ কৃষ্ণা রক্ষী দাকস বুসকাং অসা তেয়ারনি সেকাং হাস্তিনি ব্যবাক বেরেমনি লাহারন সুনাম ফিরজাক মানি সামুং পাইয়ান তিনি তাংন কত্র কক্তমা থুমনারিনি থুম পিডাব্লিউ ডি টাঙ্করা কিরণ গীতে অ কক্তমা রেখা বর্ষাকা হাস্তিনি জুদা জুদা লাহারন সুনাম ফিরমুনি সামুং চেরি নাইনা ও সারকিসা সেকাংন মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা ও কুসুক বেরেমনি কগলাম পান্ডা সংসাখা কগলাম সালাইমা ও পিডাব্লিউ ডি নাইখুং এনএইচআইবিসিএল তাই কঠাজাক নাইখুনি কুসুক আশুক থানি অফিসার আরো মানজাখা মোসাং গীতে সাকা লাহান সুনাম ফিরমুনি সামু কাহামকে তাংনা বাগৈ গুরংজাক ব্যাপাক আদং রগ্ন দাগিমুং রুজাখা হাতিবারসারমই নিপুণ ত্রিপুরা সামুং বুতাংনি পাইমানি পান্ডব হরগর তিরঙ্গা তাই নিপুণ ত্রিপুরানি কক থুমন বুসকাঙ্গ তনিউ সৃনাই রকনি বিশিং রংনকনি মান বান্তা তাই দারাক বাংরুনা সাকা ফান্ডিউ তিনি আলাইদা হজগমুং সামুং বুতাং যুগালিখা আগরতলানি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম রংনক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজা অরণি উরনি ডিভিশন লীগ ফুটবল বাতাইমাও তিনি থংমাও ত্রিবেণী সংঘ কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংযোজাক থংমাও ত্রিবেণী সংঘ স্নিসা গোলবাই নবোদয় সংগন মেচেনখা বুসকাং দামনু চিবরীয় হাস্তে নিজ তো হাঙ্কর ফেরাঙ্কি বাতিবাই মানুহনি সাকা নবার্তিবার নাইকুং খনা আগরতলানি সালনি সাকানি তুমারি 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 29 ডিগ্রি সেলসিয়াস নি গানিগিনিও তঙ্গি মানো তিনি সালনি সাকানি তুমারি তমানি 35.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 29 ডিগ্রি সেলসিয়াস কক্তমা পাইনাস গান কক্তমা বুবর তাই ওইসা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী লোকরণ হরগর তিরঙ্গা সামুং বুতাঙ্গ মানজাকনানি বাকি কবখা রাজ্যসভাকে সিমান মানি বিশিংতি সংসদে তিনি ব্যাংকার্স বুকস এভিডেন্স নিশে নিশিত বিশি পাশংখা ফিরচিতাম হাস্তে বিধানসভানি চুকু অধিবেশন ও তালনি নিচিসনি সালমারিনি সিমি চেঙ্গজাগানো কক্তমা তিনি নিবাগে অরণ্য পাখে অরণ্য কক্তমা আওয়াইঙ্গানো খনা ফুং দামসিনী সতীবুরী শিওয়া

0: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
1: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকে মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিটু দেবনাথ, আমার বাড়ি আমবাসা বসকপল্লি ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রাণারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1447 এ কল করুন।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। শারদোৎসবের আগেই রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন পূর্ত সচিব কিরণ গিত্তে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশনের জন্য সম্মতি দিয়েছেন। রাজ্য বিধানসভার সচিবালয় সূত্রে আজ এই খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, ত্রিবর্ণ পতাকা আমাদের গর্ব। এই বছরের হর ঘর তিরঙ্গা অভিযানের লক্ষ্য হল তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি, তিরঙ্গা কনসার্ট এবং বন্দে মাতরম গাওয়ার মাধ্যমে দেশজুড়ে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া। 29টি জেলায় হর ঘর তিরঙ্গা অভিযান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে, চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে। কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে আজ পুরাতন মোটরস্ট্যান্ডে পথচলতি জনগণের মধ্যে জাতীয় পতাকা বিলি করা হয়। 29টি জেলার জেলাশাসক মেঘা জৈন আজ এক সাক্ষাৎকারে জানান, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হচ্ছেন। দেশজুড়ে এখন একটাই সুর, দেশপ্রেম, গর্ব আর একতা। হর ঘর তিরঙ্গা শুধু একটি কর্মসূচি নয়, এটি প্রতিটি ভারতবাসীর আবেগ। তিরঙ্গার রঙে রঙিন হয়ে উঠেছে দেশের প্রতিটি কোণ। একটি প্রতিবেদন।
1: গ্রাম হোক বা শহর, সবখানি আজ একই দৃশ্য, একই আবেগ। ঘরে ঘরে উঠছে তিরঙ্গা পতাকা, জাগছে দেশপ্রেমের অনন্য অনুভূতি। এই পতাকা শুধু একটি কাপড় নয়, এটি আমাদের ইতিহাস, সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের প্রতীক। বাতাসে দুলতে থাকা তিরঙ্গা যেন মনে করিয়ে দেয়, আমরা ভারতবাসী, আমরা প্রত্যেকেই এক। এই কর্মসূচি জাতীয় চেতনার প্রতিফলন, বলেছেন অধ্যাপক পরেশ দেবনাথ।
2: এই কর্মসূচির মধ্য দিয়ে দেশাত্মবোধ জাগ্রত করার যে বিষয়টা, সেটা একেবারে ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা গ্রামে পৌঁছে গেছে। আমি দিল্লিতে এটা জাতীয় পতাকা উত্তোলন করলাম আর সেটা প্রচার করলাম, এটা থিওরিটিক্যাল হয়ে যায়, তাত্ত্বিক হয়ে যায়। কিন্তু যখন একেবারে একই কাজ বাস্তবিক করে তোলা হলো, প্র্যাকটিক্যাল করে নেওয়া হলো, এই বাস্তবিক কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেকটা গ্রামের মানুষের অংশগ্রহণ হলো এটা দিয়ে। এটা যখন সবাই বুঝলো, স্বাভাবিক কারণেই তার মধ্যে একটা নতুন জাতীয়তা বোধ জাগ্রত হবে।
1: তিরঙ্গার প্রতিটি রং সাহস, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। হর ঘর তিরঙ্গা শুধু একটি অভিযান নয়, এটি এক আবেগ যা আমাদের এক সুতোয় বেঁধে গর্ব।

0: প্রকৃত ভারতবাসী হিসেবে পরিচয় করিয়ে দেয়। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
1: এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। আজ আগরতলায় ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিটে তিনি বলেন, অর্গানিক কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাজ্য। বর্তমানে রাজ্যের প্রায় 47,000 কৃষক অর্গানিক চাষের সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় 26,000 হেক্টর জমিতে অর্গানিক চাষ হয়। কৃষি দপ্তরের উদ্যোগে এবং আপেডার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ কোরিয়া, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, গ্রিস ও ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতারা অংশ নেন। অনুষ্ঠানে আপেডার সিনিয়র কনসালট্যান্ট ডক্টর তরুণ বাজাজ, কৃষি সচিব অপূর্ব রায়, IFOAM অর্গানিক্স এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর জেনিফার চ্যাং উপস্থিত ছিলেন। সিটু কিষাণ সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ আগরতলায় 11 দফা দাবিতে জেল ভরো আন্দোলন সংগঠিত করা হয়। এই চারটি সংগঠনের উদ্যোগে ওরিয়ান চৌমুহনি থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্যারিস চৌমুহনিতে পুলিশ মিছিলের গতিরোধ করে। সেখানে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষ তীব্র অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত সমস্যাগুলো সমাধানে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী 11 দফা দাবি দেওয়ার সপক্ষে বক্তব্য রাখেন। সিটু রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র কর, ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের সভাপতি শ্যামল দে, গণমুক্তি পরিষদের সম্পাদক রাধাচরণ দেববর্মা প্রমুখ এই কর্মসূচিতে অংশ নেন। রাজ্যের আরও বিভিন্ন স্থানেও চারটি বামপন্থী সংগঠনের উদ্যোগে জেল ভরো আন্দোলন সংগঠিত হয়। দক্ষিণ জেলার বিলুনিয়া, সাবরুম ও শান্তির বাজারের প্রতিছড়িতে জেল ভরো আন্দোলন সংগঠিত হয়। এই কর্মসূচিগুলিতে অংশ নেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, সিটু নেতা তাপস দত্ত, বিজয় তিলক, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিপিআইএম নেত্রী কৃষ্ণা রক্ষিত প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে তাঁর বাসভবনে 2026 কমনওয়েলথ গেমসের পদক জয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই আলাপচারিতার সময় পদক জয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গেমস থেকে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি ক্রীড়াবিদদের খেলো ইন্ডিয়ার মর্যাদা আরও বাড়িয়ে তুলতে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় কমনওয়েলথ গেমসের জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী ত্রিপুরার মেয়ে অস্মিতা দেও তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন।
2: वाराणसी में खेल तुम प्रैक्टिस कर रही थी ना?
3: जी सर, बहुत
2: कैसा बना है स्टेडियम?
3: सर अच्छा बना है। वहाँ पे मैं 10-12 दिन के लिए ट्रेनिंग करने गई थी, क्योंकि मैं मंदिर गई थी तो वहाँ पे ही ट्रेनिंग करके आई थी। और मैं वहाँ पे मतलब सेटल भी होना चाहती हूँ, क्योंकि मुझे काशी विश्वनाथ बहुत अच्छा लगता है। सर
2: भोपाल में ट्रेनिंग कर रही थी?
3: जी सर। 2000
2: उज्जैन जाते थे कि नहीं?
3: जी सर, उज्जैन भी गई थी सर।
2: अच्छा, महाकाल के पास भी गई?
3: जी सर।
2: काशी विश्वनाथ के पास हुआ ही एक बार? ये सावन महीना तो भी है,
3: वहाँ घर जाके फिर उसके बाद जाऊंगी सर।
2: ठीक है।
3: साई ने भी सर बहुत सपोर्ट किया है मुझे, इसके कारण ही मैं यहाँ तक पहुँची हूँ सर। और मैं खेलो इंडिया स्कीम में भी थी।
1: আসন্ন শারদ উৎসবের আগেই রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব কিরণ গিত্তে সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পূর্ত দপ্তর, NHIDCL এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শ্রী গিত্তে বলেন, সড়ক মেরামতির ক্ষেত্রে কাজের গুণমান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 10ম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। শারদ উৎসবের আগেই রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন পূর্ত সচিব কিরণ গিত্তে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা আমাদের আজকের বিষয়। অষ্টম শ্রেণীর অঙ্ক পড়াবেন শিক্ষক শ্রী উত্তম সিনহা।
2: প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালোই আছো? আর এই কোভিড-19 ফলে আমরা সবাই গৃহবন্দী, তোমরাও সরকারের দেওয়া নিয়মগুলা মেনে চলবে। তোমাদের তো স্কুলে যাওয়া এখন বন্ধ, তাই ক্লাসটা মন দিয়ে শুনবে। তো আজকে আমি অষ্টম শ্রেণীর অঙ্ক বিষয়ের প্রথম চ্যাপ্টারে যেটা মূলদ্বয় সংখ্যা, সেরূপ তার উপর আলোচনা করব। তো সদ্য যারা সপ্তম শ্রেণী পাশ করে বা উত্তীর্ণ হয়ে অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ, তোমাদের সংখ্যা সম্বন্ধে বিগত ক্লাসে অনেক সুন্দর ধারণা আছে। আর এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যাকে আমরা মূলদ্বয় সংখ্যা বলি। এই মূলদ্বয় সংখ্যাটা কী? মূলদ্বয় সংখ্যা আমরা এমন একটা চেহারায় প্রকাশ করব, চেহারাটা হবে P/Q। অর্থাৎ এই যে একটা ভগ্নাংশের যে একটা আকার, এই ভগ্নাংশের আকারের উপরে যেটা থাকে সেটাকে আমরা সাধারণত লোব বলেই থাকি, ইংরেজিতে নিউমারেটর বলা হয়, আর নিচে যেটা থাকে সেটাকে হর বলি, অর্থাৎ ডিনোমিনেটর। তো এই যে P/Q আকারের যে কোনো যে সংখ্যা, এই আকারের সব সংখ্যাকেই আমরা মূলদ্বয় সংখ্যা বলতে পারি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, P/Q আকার, এখানে পিএই বা কি, কিউই বা কি? এখানে একটা শর্ত আছে, কিন্তু শর্তটা সবসময় মনে রাখবে যে এই P/Q আকারের নিচের যে কিউটা, এই নিচের কিউটা কখনো শূন্য হতে পারবে না। মনে রাখবে, নিচের কিউটা কখনো জিরো হতে পারবে না, তখনই এই P/Q আকারের যে চেহারার যে সংখ্যাটা তাকে আমরা মূলদ্বয় সংখ্যা বলবো, অন্যথায় সেটা অমূলদ্বয় সংখ্যা হয়ে যাবে, বা সেটা অন্য বিষয়। তো এখন এই P/Q আকারের যে সংখ্যাগুলো আমরা যদি বিবেচনা করি, তাহলে উদাহরণ হিসেবে আমরা, তোমরা বলো যে কোনো একটা সংখ্যা বলো, ধরো 5/7, 5/7, অর্থাৎ উপরে 5, নিচে 7। তাহলে নিচের সংখ্যাটা নিচে শূন্য না, তাহলে এই 5/7 এটাকে আমরা মূলদ্বয় সংখ্যা বলতে পারি। তদ্রূপ এটার নেগেটিভ

সাইন দিয়ে ঋণাত্মক চিহ্নযুক্ত যে সংখ্যাটা -5/7 এটাকেও আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তো এইভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের পরিচিত যত সংখ্যক যত ধরনের যে সংখ্যাগুলো আছে তোমরা সাধারণত পরিচিত আছো যে স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, অখণ্ড সংখ্যা, এইভাবে তোমরা বিভিন্ন সংখ্যার সঙ্গে তোমরা পরিচিত। যেমন স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলোকে আমরা বাস্তব জীবনে ব্যবহার করি। স্বাভাবিক আমাদের বাস্তব জীবনে যে সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করি ওইগুলোই আমাদের স্বাভাবিক সংখ্যা। যেমন আমার কাছে একটি কলম আছে, তোমার কাছে দুটি পেন্সিল আছে, এই যে আমাদের যে কতগুলো সংখ্যার যে ব্যবহার, একটি দুটি বা পাঁচটি, এই যে সংখ্যাগুলো এইগুলাই আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে থাকি। এখন একটা বিষয় যেটা দাঁড়িয়ে যাচ্ছে, এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো বা পদ্ধতিগুলো, যেমন যোগ বা বিয়োগ, এইরকম বিভিন্ন ধরনের আমাদের অঙ্কের যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো ব্যবহার করতে গিয়ে আমরা যদি দেখতে পাই যোগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু একটা ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে বিয়োগের ক্ষেত্রে গিয়ে একটা সমস্যা থেকে যায়। কী সমস্যা? আমি ধরলাম 5-4=1, 5-3=2, 5-2=3, এইভাবে আমরা রেজাল্টগুলো বের করতে পারি। কিন্তু এখন যদি আমি বলি 5-5, 5 থেকে 5 যদি আমি বিয়োগ করি তাহলে রেজাল্টটা কত হবে? তোমরা সবাই চোখ মুজে সবাই বলবে 5-5=0। কিন্তু জিরোটা কী? জিরোটা কোত্থেকে এলো? আমরা তো সংখ্যাগুলো শিখেছিলাম 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4 এইভাবে শিখেছি, কিন্তু জিরো তো আমরা শিখিনি, তার জিরো কোত্থেকে এলো? তখন অঙ্কশাস্ত্র খানিকটা থেমে গেল। তো সবাই অনেক গণিতবিদ অনেক সিম্বল দিয়েছেন, আসলে বিষয়টা কি, এ যদি 5-5=2 আমাদের রেজাল্টটা হবে, 5-5 রেজাল্টটা হবে আর কিছুই নেই। তো কিছুই নেই ক্ষেত্রে আমরা কোন চিহ্নটাকে ব্যবহার করব? সংখ্যাগুলো তো চিহ্ন ছাড়া আর কিছু নয়। একটা টান দিলে আমরা 1 বুঝি, দুটা টান দিলে 2 বুঝি, তাহলে যেখানে কিছুই নেই সেখানে আমরা কোন চিহ্নটা বা কোন সিম্বলটা ব্যবহার করব? তো আমাদের কপাল ভালো বা আমরা গর্ব করতে পারি যে সর্বপ্রথম আমাদের ভারতেই এই যে কিছু নেই যে চিহ্নটা, কিছু নেই চিহ্নটা একটা গুল আকারের যেটা আমরা শূন্য বলে থাকি, এটা ভারতবর্ষেই সর্বপ্রথম আবিষ্কৃত হয় এবং ভারতবর্ষ থেকে এটা সারা দুনিয়ায় চলে যায়। এইভাবেই আমরা যখন কোনো কিছু নেই সেখানে একটা চিহ্ন ব্যবহার করি, সেই চিহ্নটার নাম হচ্ছে গিয়ে শূন্য বা জিরো। এখন আমরা যখন প্রথম সংখ্যাগুলো গুনেছিলাম তখন 1, 2, 3 এইভাবে কাউন্ট করেছিলাম, জিরো কিন্তু আসেনি। তো এরপরে যখন জিরোটা যুক্ত হলো তখন এই যে সংখ্যাগুলো এগুলো মানে সব ধরনের সংখ্যাই আমরা পেয়ে গেলাম, তাই এই সংখ্যাগুলিকে বলা হয় সমগ্র সংখ্যা বা হোল নাম্বার। অর্থাৎ সমগ্র সংখ্যাটা কত থেকে স্টার্ট হবে? 0, 1, 2, 3 এই থেকে স্টার্ট হবে। এই এখন আমরা তাহলে কী দেখতে পেলাম যে স্বাভাবিক সংখ্যাগুলো আরম্ভ হয় কত থেকে? 1, 2, 1 থেকে, আর সমগ্র সংখ্যাটা স্টার্ট হবে জিরো থেকে। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে যে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কত? তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে আমরা কত থেকে স্টার্ট করি স্বাভাবিক সংখ্যা? 1 থেকে, এর নিচে তো এর ছোটো কোনো নাম্বার নেই স্বাভাবিক সংখ্যায়, অতএব ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে গিয়ে 1 বা 1। ঠিক তদ্রূপ আমরা সমগ্র সংখ্যার ক্ষেত্রে আমরা কত থেকে স্টার্ট করি? 0, 1, 2, 3, অর্থাৎ জিরো থেকে আমরা কাউন্ট করতে শুরু করলাম। আর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা 1 থেকে 1 থেকে কাউন্ট করতে শুরু করেছি, আর সমগ্র সংখ্যার বেলায় আমরা জিরো থেকে কাউন্ট করতে শুরু করলাম। তাহলে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই 0। তাহলে আমাদের পরিষ্কার স্বাভাবিক সংখ্যা এবং সমগ্র সংখ্যার মধ্যে মোটামুটি

তোমাদের একটা ভালো ধারণা লাভ হলো। এখন আমি ক্ষুদ্রতম বা স্মলেস্ট ন্যাচারাল বা হোল নাম্বারের প্রশ্ন করলাম, তোমরা উত্তর দিয়ে দিলে যে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হলো 1 আর ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা হলো 0। কেউ যদি প্রশ্ন করে বৃহত্তম সংখ্যাটা কত, কেউ বলতে পারবে? বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটা কত কেউ বলতে পারবে? বা বৃহত্তম সমগ্র সংখ্যা কেউ বলতে পারবে? না, কারণ এটা বলে শেষ করা যাবে না, এটা ইনফিনিটি। আমি যদি একটা বৃহত্তম সংখ্যা সাপোজ ধরলাম, আমি বললাম যে 500 কোটি, আরেকজনে বলবে 600 কোটি, অর্থাৎ সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা বৃহত্তম বলার ক্ষমতা কাহারও নেই, শুধু আমরা ক্ষুদ্রতম সংখ্যাটাকে বলতে পারি। এখন আমি চলে যাই সেই মূলত সংখ্যার ব্যাপারে, যে বলেছিলাম যে কোনো সংখ্যা পি বাই কিউ আকারের যদি হয় তাহলে ওই সংখ্যাটা নিশ্চয়ই মূলত সংখ্যা। তাহলে এই যে আমরা স্বাভাবিক সংখ্যা পেলাম বা সমগ্র সংখ্যা পেলাম, এগুলো কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না? একটু ভেবে দেখে তো, নিশ্চয়ই যায়। ধরলাম 1, তো 1 যদি আমি 1 সংখ্যাটাকে আমি যদি ধরে নিই, তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা ধরে নিই যে যে কোনো একটা সংখ্যার হরের জায়গায় সব সময় 1 বিদ্যমান। তাহলে 1 মিন্স 1/1, অর্থাৎ পি বাই কিউ। তাহলে এখানে পি কত হলো 1, কিউ কত হলো 1, অতএব 1 একটা নিশ্চয় মূলত সংখ্যা। তদ্রূপ কেউ যদি বলে 5 সংখ্যাটা আমি ধরলাম, তো 5 সংখ্যাটা আমি যদি ধরি তাহলে 5 অর্থাৎ পি এর জায়গায় 5 বাই কিউ, পি বাই কিউ, কিউর জায়গাতে কত, 5-এর নিচে কত আছে 1, যেটা লিখতে লাগে না, না লিখলেও আমরা সাধারণত কোনো সংখ্যার নিচে সবসময় কত ধরি 1 আছে বলে ধরে নেই। তাহলে 5 সংখ্যাটাকে আমি যদি ধরি তাহলে এখানে 5টা হবে পি, অর্থাৎ পি ইকুয়াল টু 5, তাহলে কিউ কত হলো 1, তাহলে 5/1, অতএব 5/1 মিন্স 5, অতএব 5 নিজে নিজে একটা মূলত সংখ্যা, পরিষ্কার? এখন আমি শূন্যের বেলায় চলে যাই, অর্থাৎ 0-এর বেলায়। 0 কি মূলত সংখ্যা হতে পারে? তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে বলতে পারো। 0 অবশ্যই মূলত সংখ্যা হতে পারে, কেন? 0 অর্থাৎ পি এর জায়গায় কত 0, নিচে কত 1, তাহলে 0/1, অতএব 0টাও একটা মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যার সংজ্ঞাটা, ডেফিনেশনটা মোটামুটি তোমাদের সবাই পরিষ্কার হয়ে গেল। আমি বিভিন্ন উদাহরণ দিয়ে এগুলো আমি বুঝিয়ে দিলাম, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরবর্তী ক্লাসে এগুলো আরও বিস্তারিত আলোচনা করা হবে। আর এখন এই আমি যে বিভিন্ন ধরনের সংখ্যাগুলো আলোচনা করলাম, স্বাভাবিক সংখ্যা বলো আর মূলত সংখ্যাই বলো, এগুলি সবাই সমগ্র সংখ্যাই বলো, সবই কিন্তু মূলত সংখ্যা। এখন এই সংখ্যাগুলো ছাড়াও আমরা পূর্ণ এবং ভগ্ন সংখ্যা বলে, ভগ্নাংশ অর্থাৎ ভগ্ন অংশ, এই যে আমি স্বাভাবিক সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলো বললাম বা সমগ্র সংখ্যাগুলো, এই সব সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে। আর যেমন ধরো তুমি একটা বিস্কুটের অর্ধেক অংশ খেলে, একটা যদি তুমি বিস্কুট খাও তাহলে সংখ্যাটা পূর্ণ 1, একটা মানে 1, একটা বিস্কুট তুমি খেয়েছো অর্থাৎ সংখ্যাটা পূর্ণ। কিন্তু বিস্কুটটাকে তুমি যদি অর্ধেক করে খাও, একটা বিস্কুট যদি তুমি যদি পুরোপুরি মাঝ বরাবর ভেঙে অর্ধেক যদি তুমি খাও, তাহলে এই বিস্কুটের তুমি যে তোমার খাওয়া বিস্কুটের সংখ্যাটা কত হবে? এটা তো একটা সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা হবে? না। তখন সাধারণ কথায় আমরা বলি যে আমি বিস্কুটের অর্ধেক খেয়েছি, অর্ধেক মানে দুটো টুকরোর মধ্যে তুমি 1 টুকরো খেয়েছো, অর্থাৎ তুমি এই 1টাকে 2 টুকরো করেছো, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড করেছো। তাহলে তোমার বিস্কুট তোমার মূলত কটা, 1, ওটাকে কত দিয়ে ডিভাইড করেছো, কই টুকরা করেছো 2, তাহলে 1/2, তাহলে তুমি যে বিস্কুটটা খেয়েছো সেটা হবে 1/2, অর্থাৎ হাফ বা অর্ধেক, 1/2 মিন্স অর্ধেক বা হাফ। এই যে 1/2, এই 1/2 এটা নিশ্চয় সংখ্যা, এটা কী ধরনের সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা কেবল হয় আমরা সাধারণত ভগ্ন সংখ্যা বা

ভগ্ন সংখ্যায় আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলে থাকি। এই যে ফ্র্যাকশন ওয়ান বাই টু, তোমরা একটু চিন্তা করে দেখো তো, এই ওয়ান বাই টুকে আমরা পি বাই কিউর সঙ্গে একটু কম্পেয়ার করতে পারি কি না, তুলনা করতে পারি কি না। একদিকে তোমরা পি বাই কিউটা রাখো, মনে মনে রাখো, পি বাই কিউ অর্থাৎ উপরে পি নিচে কিউ, অন্যদিকে ওয়ান বাই টু উপরের ওয়ান নিচে টু। তাহলে পি এর জায়গায় কত আসবে, পি এর জায়গায় কত আছে ওয়ান, পি বাই কিউ কিউর জায়গায় কত আছে ওয়ান বাই টু অর্থাৎ কিউর জায়গায় কত আছে টু। তাহলে এই যে ওয়ান বাই টু, এই যে একটা ভগ্নাংশ, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে আপনি কী দেখলাম, স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, ভগ্নাংশ সবিত্ব মূলদ সংখ্যা হয়ে যায়। ঠিক তদ্রূপ যে কোনো সংখ্যার পজিটিভ দিক আর নেগেটিভ দিক দুটোটাই, যেমন আমি এখন যে সংখ্যাটা বললাম ওয়ান বাই টু, এটা হচ্ছে গিয়ে পজিটিভ অর্থাৎ সংখ্যাটা ধনাত্মক। এখন আপনি যদি সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা হবে গিয়ে মাইনাস ওয়ান বাই টু, এই মাইনাস ওয়ান বাই টু এটাও নিশ্চয়ই একটা মূলদ সংখ্যা। তো আমরা বিভিন্ন সংখ্যার যেভাবে বিভিন্ন প্রক্রিয়াগুলো শিখেছিলাম বিগত ক্লাসগুলোতে, যে বিভিন্ন সংখ্যার যোগফল, বিভিন্ন সংখ্যার বিয়োগফল, গুণফল, ভাগফল, এইগুলো আমরা শিখেছি, ঠিক সমভাবে আমরা এই সমস্ত মূলদ সংখ্যারও যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত আমরা করতে পারি। এইগুলোর ক্ষেত্রে সাধারণত আমি যদি একটা জিনিস বলি যে কোনো একটা সংখ্যার সঙ্গে যদি কোনো একটা মূলদ সংখ্যায় হোক বা যে কোনো সংখ্যায় হোক, ওই সংখ্যার সঙ্গে যদি এমন একটা সংখ্যা আমি যোগ করব, ওই সংখ্যার সঙ্গে যদি এমন একটা সংখ্যা আমি যোগ করব যাদের যোগফল কত হবে জিরো, তোমরা একটু ভেবে দেখো কোন যে কোনো সংখ্যার সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে যোগফলটা জিরো হবে। ধরো ফাইভের সঙ্গে আমি কত যোগ করলে পরে যোগফলটা জিরো হবে, ফাইভের বিপরীত সংখ্যাটা হবে। এখন এই বিপরীত সংখ্যা এর বিষয়ে কিছু আলোচনা করা যাক। বিপরীত মিন্স উল্টা, আমরা সাধারণত বলি দিনের বিপরীত রাত্র, উপরের বিপরীত নিচ, পূর্ব দিকের বিপরীত পশ্চিম দিক, ঠিক তদ্রূপ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু একটা সংখ্যার একটা বিপরীত সংখ্যা বিদ্যমান। তোমরা সবাই সপ্তম শ্রেণীতে বা এর আগের শ্রেণীগুলোতে এটা নাম্বার লাইন বা একটা সংখ্যা রেখা বলে এটা রেখা দেখেছ, যে রেখাটা ঠিক মধ্যখানে জিরো দেওয়া হয়, শূন্য থাকে। তো শূন্য থেকে আমরা যদি ডান দিকে যাই, সংখ্যাটা যদি কাউন্ট করি, যেহেতু শূন্য থেকে সংখ্যাটা আমরা স্টার্ট করেছি, এটা নিশ্চয়ই সমগ্র সংখ্যার কাউন্ট হবে, জিরো থেকে যেহেতু কাউন্ট হয়ে যাবে। তো এখন দেখা যাক, জিরো থেকে যদি আমি ক্রমশ সংখ্যাটা বৃদ্ধি করি, সংখ্যাটা আমি বাড়িয়ে যাই, তাহলে জিরোর পরে নিশ্চয়ই ওয়ান চলে আসবে, ওয়ানের পরে টু চলে আসবে, অর্থাৎ জিরোর ডান দিকে, জিরোয়ের ডান দিকে আমি যদি কাউন্ট করে যাই তাহলে সংখ্যাটা বৃদ্ধি পাবে। কত দিয়ে বৃদ্ধি পাবে? ক্রমান্বয়ে গ্রেজুয়ালি এক প্লাস হয়ে চলে যাবে। যেমন শূন্য এর পরবর্তী সংখ্যা কত? শূন্য প্লাস ওয়ান, শূন্য প্লাস ওয়ান মিন্স ওয়ান, এর পরবর্তী সংখ্যা কত? ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টু, এর পরবর্তী সংখ্যা কত? টু প্লাস ওয়ান দ্যাট ইজ থ্রি, এর পরবর্তী সংখ্যা কত? থ্রি প্লাস ওয়ান দ্যাট ইজ ফোর, এইভাবে ফাইভ সিক্স সেভেন চলে যাবেন যতক্ষণ গণনা করা যায়। এখন আমি যদি বিপরীত ক্রমে যদি আমি বিবেচনা করি, যে ধরলাম আমি টেন পর্যন্ত কাউন্ট করলাম, তো জিরো প্লাস ওয়ান দিয়ে আমি টু ওয়ান পেয়েছি, ওয়ান প্লাস ওয়ান দিয়ে টু পেয়েছি, টু প্লাস ওয়ান দিয়ে থ্রি পেয়েছি, এইভাবে করতে করতে নাইন প্লাস ওয়ান দিয়ে টেন পেয়েছি। আমি জিরোর কোন দিকে চলে গেছি? জিরোয়ের ডান দিকে, রাইট সাইড অফ দ্য জিরো, সংখ্যাটা বেড়ে বেড়ে চলে যাবে। এখন আমি টেন পর্যন্ত বা দশ পর্যন্ত কাউন্ট করার পর, দশ পর্যন্ত গোনার পর আমি আবার বাম দিকে চলে আসব। প্রসেসটা ভালো করে খেয়াল করে দেখো, আমি জিরো থেকে এক প্লাস করে করে দশ পর্যন্ত পৌঁছলাম, আবার দশ থেকে আমি এক মাইনাস করে করে করে করে করে আমি চলে যাচ্ছি। তো টেন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? নাইন, নাইন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট, এইট মাইনাস ওয়ান ইকুয়াল টু সেভেন, এইভাবে আস্তে আস্তে আমরা দেখতে পাই জিরো। এখন জিরো থেকে যদি এক কম হয় তাহলে সংখ্যাটা কত হবে তোমরা নিশ্চয়ই জানো, সেটা একের বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা হবে, অর্থাৎ

0: অর্থাৎ মাইনাস ওয়ান, এক থেকে আরও এক কম মাইনাস টু, এক থেকে আরও এক কম মাইনাস থ্রি। এইভাবে যদি একটা সংখ্যার সঙ্গে তার বিপরীত সংখ্যাটা আমরা যোগ করি বা এড করি বা প্লাস করি, তখন ফলটা শূন্য হয়ে যায়। তা এটাকে কোনো একটা সংখ্যার যুগজ বিপরীত সংখ্যাও বলা হয়। তো তোমরা মোটামুটি মূলদ সংখ্যা সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা পেলে। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল অষ্টম শ্রেণীর অঙ্ক। পড়ালেন শিক্ষক শ্রী উত্তম সিনহা।
2: এতক্ষণ শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো আকাশবাণী কৈলাসহর। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ।

এতক্ষণ চন্দনা সেনগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, তার সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণ পর ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা, ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই কিছু নেই তো।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ, হায় রে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।

এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর।

বাবুদের সোনার নেকলেস, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাত বিনা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।

এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাত বিনা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।

এতক্ষণ নচিকেতার কণ্ঠে বাংলা আধুনিক গান শুনলেন। আকাশবাণী কৈলাস শহর এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী সুব্রত রায়চৌধুরী, আজ শুনবেন সিতার বাদন।

আকাশবাণী কৈলাসহর, এখন সংসদে কোয়েশ্চেন আওয়ার অনুষ্ঠানটি আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ সংসদের কোয়েশ্চেন আওয়ার আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। অল্প কিছুক্ষণ পর ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী কৈলা শহর জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং তারপরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভালা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 বাংলা আধুনিক গান শুনবেন। 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, 2:30 মনসামঙ্গল গান। 3টে প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 4:20 এমপ্লয়মেন্ট নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার অবহিত পরে পুনরায় বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 6টায় কিষাণ বাণী, 6:30 মনসামঙ্গল গান শুনবেন।

সাতটায় ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 গীতবাহার, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:57। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।